আকাশবাণী শিলচর, আজ মঙ্গলবার 19 জ্যৈষ্ঠ 1948 সকাত্ত, 25 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 9 জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে, এবং FM 102.3 মেগাহার্টজে।

0: তাকে কনফার্ম লিটারেট ধরা হয়। মেয়েদের মধ্যেই শিক্ষিতা বোধ হয় আরো কম। ভারতবর্ষে যদি ডিপ্রেসড ক্লাস কাউকে বলতে হয়, তবে এই মহিলাগণই ডিপ্রেসড। আমরা তাদের চিরকাল বাহিরে রেখেছি, তাদের জ্ঞানের আলো হতে চিরকাল বঞ্চিত করে রেখেছি। আমাদের ছেলেরা যখন মাতৃ স্তনপান করে, তখন তার সঙ্গে সুশিক্ষা না পেয়ে কুশিক্ষা পায়। মা, দিদিমা, আইমা তাদের কাছ থেকে সুশিক্ষা পায় না। হোয়াট ইজ ব্রেড ইন দ্য বোন ডাজ নট গো আউট অফ দ্য ফ্লেশ। ইংল্যান্ডে মায়ের কোলে বসে যা শেখে, আমাদের দেশে তা পারে না। তাদের জ্ঞান স্পৃহা বড়ই বলবতী, তাদের একটা স্পিরিট অব ইনকুইজিটিভনেস আছে, আমাদের তা নেই। তারা ভ্রমণ কাহিনী কত পড়ে, নানসেন, লিভিংস্টোন, ফ্রাঙ্কলিন প্রভৃতি যারা ভুবন পর্যটন করেছেন, অনন্য মনা হয়ে তাদের ভ্রমণ কাহিনী অধ্যয়ন করে। স্টোরিজ অব অ্যাডভেঞ্চার তাদের বলে পড়াতে হয় না। আমাদের দেশে লিভিংস্টোন, নানসেন প্রভৃতি এক্সপ্লোরারদের নাম অনেকে জানে না। আমাদের দেশে প্যারাডাইস লস্ট এক ক্যান্টো, ভট্টিকাব্য দুই স্বর্গ, রঘুবংশ দুই স্বর্গ এর বেশি কিছু পড়ি না। এর সঙ্গে আবার টিকা টিপ্পনী মল্লিনাথে কুলায় না, তার উপরে আবার তারাকুমার কবিরত্ন চাই, শারদারঞ্জন চাই। কে পরীক্ষক হবেন, কে কোন ধাতে প্রশ্ন করেন, কোন কলেজে পড়ান, চিঠি লিখে তার নোট আনাও, আর তাতে লাল নীল পেন্সিলের দাগ দাও। কোনো রকমে ফাঁকি দিয়ে পরীক্ষা পাশ করলেই যেন লেখাপড়া শেষ হয়ে গেল, জীবনের কার্য সমাপ্ত হলো। আমার একজন বন্ধু বলেছিলেন, একবার পরীক্ষার ফল বেরুতে দেরি হতে লাগল। আমার সেই সর্বজনবিদিত বন্ধু পরে জানতে পারলেন যে ট্যাবুলেটার হিসাব করে দেখেন যে শতকরা 101 জন পাশ করে গেছে। তখন ইউনিভার্সিটির কর্তারা ভাবলেন, এ তো বড় গোলমাল, আচ্ছা লটারি করে পাশের সংখ্যা কমিয়ে দাও। এত বড় মেকি জিনিসে কি করে চলে? আমাদের দেশে বিএ এমএ যারা পাস করেছেন, তারা এত কম জানেন যে বলতে লজ্জা হয়। তাদের নিকট এনিথিং হুইচ ইজ আউটসাইড দ্য প্রেসক্রাইবড বুক ইজ অ্যানাথেমা, কোনো রকমে ফাঁকি দিয়ে একটা ডিগ্রি নেওয়া। বিলাতের আদর্শ আমাদের চলে না, আয়ের ঢের তফাত। গাছের তলায় বসে প্রাচীনকালে বিদ্যা শিক্ষার্থীরা শিক্ষা লাভ করত। বৃহদারণ্যক, আরণ্যক শব্দের অর্থ বিলাতে গিয়ে ম্যাক্সমুলার সাহেবের কাছে শিখি, সরদর্শন। গীতা উপনিষদ সব উৎপত্তি অরণ্যে, বনে মুনিগণ শিষ্যদিগকে যা উপদেশ দিতেন তাই লিপিবদ্ধ হয়েছে। 1,800,000 টাকার রাজপ্রাসাদে এই সব মুনিদের নিয়ে বসালে ওই সব জিনিস বের হতো না। ট্রিনিটি কলেজের মতো অতুল ঐশ্বর্য বিভবে যা হলো, সেলফ টট শ্রমজীবীদের তার চেয়ে কম শিক্ষা হয় না। আমাদের দেশে কৃষকরা যদি রোজ 3 ঘন্টা করে পড়ত, তাহলে 1 বৎসরে 1,000 ঘন্টায় অসাধারণ পাণ্ডিত্য ও ব্যুৎপত্তি লাভ করতে পারত। আমাদের হচ্ছে পরিবারের সব ছেলেকেই গ্রাজুয়েট করতেই হবে, কেন এই বিড়ম্বনা? বিধাতা তো স্বর্গ হতে এমন বিধান করে পাঠাননি যে সবকটি কেবল পরীক্ষা পাশ করে স্বাস্থ্য নষ্ট করবে। আমাদের একজন ডাক্তার, একজন উকিল, একজন স্কুলমাস্টার এবং কেরানি হওয়া চাই। কেন? যার প্রতিভা আছে তাকে ইউনিভার্সিটিতে পাঠাও, যার তেমন শক্তি নাই তাকে জোর করে কলেজে পাঠানো শুধু শক্তি ও সামর্থ্যের অপচয়।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ প্রফুল্লচন্দ্রের রায়ের রচনা থেকে পাঠ শুনলেন। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা। এতে প্রথম গানখানি শুনবেন সুদেষ্ণা দাসের কণ্ঠে।

বন্দনা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের গানখানির শিল্পী নীলিমা দেব।

বন্দনা অনুষ্ঠানে শেষ গানখানি শুনলেন প্রভাত আচার্যের কণ্ঠে। আকাশবাণী শিলচর, খেতে খামারে।

কৃষক বন্ধুরা, কাগজি লেবু তার সুন্দর চেহারা এবং আনন্দদায়ক গন্ধ এবং চমৎকার খাদ্যগুণের জন্য অত্যন্ত জনপ্রিয়। এছাড়াও কাগজি লেবু মানবদেহের বিভিন্ন রোগ নিরাময়ও বিশেষভাবে উপকারী, বিশেষ করে গ্রহণী রোগ, শিশুদের বিভিন্ন চর্মরোগ, যকৃতের রোগ, শরীরের মেদবৃদ্ধিজনিত সমস্যায় কাগজি লেবু চমৎকার ফল দেয়। কাগজি লেবুর গাছগুলো ঝোপাকৃতি। এই গাছ সাধারণত 5 থেকে 10 ফুট উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে। এই গাছের ডালে মাঝারি রকমের ধারালো কাঁটা রয়েছে। কাগজি লেবুর পাতা ও ফল ঘন সবুজ রঙের এবং প্রায় গোলাকার হয়। পাকলে ফলগুলি হলদেটে রং ধারণ করে। ফলগুলি রসালো ও টক স্বাদ বিশিষ্ট। ফুল এবং ফলগুলো সুগন্ধযুক্ত। কৃষক বন্ধুরা, কাগজি লেবু প্রায় সব রকমের মাটিতেই চাষ করা যায়। যদিও পলিযুক্ত হালকা দোআঁশ মাটি কাগজি লেবু চাষের পক্ষে বিশেষ উপযোগী, সমতল অথবা টিলা এই দুরকম মাটিতেই এর চাষ সম্ভব। যে কোনো ঋতুতেই এই লেবু চাষ করা যায়। তবে আমাদের এইসব অঞ্চলে বৈশাখ থেকে ভাদ্র মাসের মধ্যেই এর চাষ করার উপযুক্ত সময়। কৃষক বন্ধুরা, একটি পেন্সিল আকৃতির ডাল, যে ডালে ফল হয়েছে সেরকম ডাল যথানিয়মে কলম করার পর বিঘাপ্রতি এ ধরনের 60টি কলমের সঞ্জীবিত চারা রোপণ করা প্রয়োজন। কলম করা চারা রোপণের ক্ষেত্রে চারাতে শিকড় গজিয়েছে কিনা তা আগে নিশ্চিত করতে হবে। রোপণ করার সময় দূরত্ব বজায় রাখতে হবে। গাছ থেকে গাছ 1 মিটার এবং সারি থেকে সারি 1.5 মিটার। কাগজি লেবু চাষে সার প্রয়োগ অতি গুরুত্বপূর্ণ বিষয়। পরিমিত খাদ্যের অভাবে গাছে নানা ধরনের জটিল রোগ দেখা দিতে পারে, তাই প্রয়োজন অনুসারে কাগজি লেবু গাছে সার প্রয়োগ করা প্রয়োজন। 1 বছর বয়সের রোপণ করা চারার ক্ষেত্রে 5 কেজি জৈব সার, ইউরিয়া 350 গ্রাম, একক সুপারফসফেট 600 গ্রাম, মিউরেট অফ পটাশ 250 গ্রাম প্রয়োগ করতে হবে। যদি চারার বয়স 2 বছর হয়ে যায়, তবে 10 কেজি জৈব পচন সার এবং সঙ্গে 700 গ্রাম মিউরেট অফ পটাশ প্রয়োগ করতে হবে। কাগজি লেবুর 3 বছর বয়সের গাছের বেলায় 150 কেজি জৈব পচন সার, ইউরিয়া 105 গ্রাম, একক সুপারফসফেট 180 গ্রাম, মিউরেট অফ পটাশ 700 গ্রাম প্রয়োগ করতে হবে। যদি গাছ 4 বছর বা তার বেশি বয়স্ক হয়ে যায়, তবে 20 কেজি জৈব পচন সার, ইউরিয়া 1400 গ্রাম, একক সুপারফসফেট 2400 গ্রাম, মিউরেট অফ পটাশ 1000 গ্রাম বা 1 কেজি প্রয়োগ করতে হবে। এসব সার একসাথে প্রয়োগ না করে দুভাগে ভাগ করে প্রয়োগ করা প্রয়োজন। সার প্রয়োগ করার সময় গাছের গোড়া থেকে 11 থেকে 45 সেন্টিমিটার দূরে প্রয়োগ করলে ফলন ভালো হয় এবং গাছে কোনো ধরনের রোগের আক্রমণও হয় না। লেবু গাছ রোপণ করার পর এতে নিয়মমাফিক মধ্যবর্তীকালীন যত্ন ও পরিচর্যাও করতে হয়। শুকনো মরশুমে গাছে জলসেচ করার ব্যবস্থা রাখাও জরুরি। মাঝে মাঝে গাছের গোড়ার মাটি, গাছের পাতা যতদূর বিস্তৃত হয়েছে ততটুকু জায়গা লম্বালম্বিভাবে কোদাল দিয়ে হালকাভাবে এমনভাবে কুপিয়ে দিতে হবে যাতে কোপানো মাটি সম্পূর্ণভাবে উল্টে যায়। ফল সংগ্রহ করার পর গাছ একবার কেটে নিলে গাছে রোগ ও পোকার আক্রমণ কমবে এবং ফলন প্রচুর বাড়বে।

খ্যাতি খামারে অনুষ্ঠানটি শুনলেন আকাশবাণী শিলচর। এখন শুনলেন হরিপদ দাসের পরিবেশনায় লোকগীতি।

0: এতক্ষণ লোকগীতি শুনলেন হরিপদ দাসের পরিবেশনায়। শিল্পীর কণ্ঠে আবারও লোকগীতি শুনবেন দুপুর একটা চল্লিশ মিনিটে। আকাশবাণী শিলচর।
1: एक जमाने से कहानी है सुना रही।

0: আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত, সকাল 7:05। সকাল 7:20 দেশবন্দনা, রবীন্দ্রসঙ্গীত শুনবেন লিলি ইসলামের কণ্ঠে সকাল 7:40। এছাড়া বেলা 12:30 আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলায়। সকাল 8:40 নজরুলগীতি শুনবেন সুচরিতা চৌধুরীর পরিবেশনায়। বাংলা ছবির গান সকাল 8:50, বেলা 10:00 ও সন্ধে 6:15। সঙ্গীতালেখ্য জেনে শুয়ে বিশ শুনবেন সকাল 9:00। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 ওস্তাদ আশাদ আলী খাঁর রুদ্র বীণা বাদন শুনবেন। রাত 10:00 পণ্ডিত পূর্ণব্রত দাশগুপ্তের কণ্ঠে খেয়াল শুনবেন। হিন্দি ছবির গান শুনবেন বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বেলা 11:00 আধুনিক গান শুনবেন ক্যাকটাসের শিল্পীদের পরিবেশনায়। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী ইলা বসু। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন মৌসুমী ভট্টাচার্য। এর অবহিত পরেই শুনবেন লোকগীতি দীপ্তি রায় ও রুনা লায়লার কণ্ঠে। দুপুর 2:00 ও রাত 8:15 লোকযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বটুক নন্দীর গিটার বাদন। সন্ধ্যা দাসের পরিবেশনায় শুনবেন ভজন দুপুর 2:30। দুপুর 2:45 গীতের শিল্পী ঘনশ্যাম দাস। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:45 শুনবেন চাষাবাদের কথা, এতে গরুর কৃত্রিম প্রজনন নিয়ে বলবেন অখিল চন্দ্র চৌধুরী। রাত 8:00 হিন্দি কথিকার অনুষ্ঠান, বিজ্ঞাপন অর আম জনতা এ নিয়ে বলবেন পূর্ণেন্দু কুমার। লোকসঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন মধুমন্তী সরকারের কণ্ঠে রাত 8:30। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন গজল শিল্পী হীরানন্দ ও সুকুমার মিত্র। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে সংবাদ শুনবেন।
1: ইয়ম আকাশবাণী সম্প্রতি বার্তাঃ শ্রূয়ন্তাম প্রবাচকঃ পুনীত ত্রিপাঠী। अथ वार्ताः। राष्ट्रपतिभवने गतसायं आयोजितस्य रक्षा अलंकरण समारोहस्य समये राष्ट्रपतिः द्रौपदी मुर्मुः शौर्य पुरस्कारान् प्रदत्तवती। उपराष्ट्रपतिः सीपी राधाकृष्णन वर्यः, प्रधानमंत्री नरेन्द्र मोदी, रक्षामंत्री राजनाथ सिंहः, अन्ये केन्द्रीय मंत्रिणः, सशस्त्र सेनायाः वरिष्ठाधिकारिणश्च अस्मिन् अवसरे उपस्थिताः आसन्। राष्ट्रपतिः समारोहस्य समये रक्षा सैन्य दलानां, केन्द्रीय सशस्त्र आरक्षक बलानां, राज्य केन्द्र शासित प्रदेशयोः आरक्षकेभ्यश्च 7 कीर्तिचक्राणि, 15 वीरचक्राणि, 39 शौर्यचक्राणि च प्रदत्तानि। जम्मूनगरस्य अन्तर्राष्ट्रिय सीमायां कर्तव्यपारायणतावधौ प्राणत्यागं कृतवन्तौ बीएसएफ इत्यस्य आरक्षकं दीपक चिंगखम इत्यमुं, उपनिरीक्षकं मोहम्मद इम्तियाज इत्यमुं च मृत्योपरांतं वीरचक्रं प्रदत्तम्।

মজুমদার। ১৯০৭ সালের ১৯শে মে বসিরহাটের নিমতলায় তাঁর জন্ম। ১৭ বছর বয়সে বসিরহাট হাই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। চলে আসেন কলকাতায়। লেখাপড়ার পাশাপাশি চলতে থাকে শরীর চর্চা, বিপ্লবী কাজকর্ম। কলকাতার সিটি কলেজে আইএসসি পড়ার সময় লাঠি ও ছুরি খেলার অনুশীলনের জন্য সিমলা ব্যায়াম সমিতিতে ভর্তি হন। ১৯২১ দিনেশের বৈপ্লবিক জীবনে প্রবেশ। ব্রিটিশ সাম্রাজ্যকে উৎখাত করতে সশস্ত্র সংগ্রামের পথকেই শ্রেয় বলে মনে করলেন। বিপ্লবী সংগঠন যুগান্তরের সদস্য হন। অল্পদিনের মধ্যে যুগান্তরের ২৪ পরগনা জেলার দায়িত্ব গ্রহণ করেন। দিনেশের সহচররা দুর্গাপুজোর মতো নানা ধর্মীয় উৎসবে লাঠি ছোড়া কুস্তি প্রদর্শনের সঙ্গে সঙ্গে বিপ্লবীর প্রচার করে বেড়াতেন। তরুণ ছাত্র যুবকদের আত্মগঠন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য দিনেশ একাধিক লাঠি খেলার আখড়া তৈরি করেন। বোমা বানাতেও পারদর্শী ছিলেন তিনি। ১৯৩০ সালের ২৫শে আগস্ট ডালহৌসি স্কোয়ারের কর্মব্যস্ত ভিড়ের মধ্যে লালবাজারগামী টেগার্ডের গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়েছিলেন দিনেশ, ধরা পড়ে যান। আলিপুর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারে তাঁর যাবজ্জীবন দ্বীপান্তরের সাজা হয়। যদিও নানা কারণে দিনেশকে দ্বীপান্তরে না পাঠিয়ে রেখে দেওয়া হয়েছিল মেদিনীপুর সেন্ট্রাল জেলে। জেলের প্রাচীর বেশিদিন তাকে আটকে রাখতে পারেনি। ১৯৩২ সালের ফেব্রুয়ারি মাসে পাঁচিল টপকে পালালেন দিনেশ। তাকে ধরার জন্য মরিয়া ইংরেজ সরকার পুরস্কার ঘোষণা করে। সাঁওতাল সেজে টিঙ্কু মাঝির নাম নিয়ে কলিয়ারিতে দিনমজুরের কাজ নেন। পরে জটাধারী সাধুর বেশে আত্মগোপন করতে থাকেন। সাধু সাজতে গিয়ে গাঁজা সেবনের দরুন তিনি যক্ষায় আক্রান্ত হয়ে পড়েছিলেন। ১৯৩৩ সালের ২২শে মে দীনেশচন্দ্র পুলিশের হাতে ধরা পড়েন। বিচারে তাঁর ফাঁসির সাজা হয়েছিল। ১৯৩৪ সালে আজকের মতো ৯ জুন তারিখে যক্ষায় আক্রান্ত ২৭ বছরের যুবককে ইংরেজ সরকার প্রায় নিঃশব্দে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে।

আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল মজের পায়ের তলায় মূর্ছে তুফান ঊর্ধ্বে বিমান ঝড় বাদল পায়ের তলায়

পান আমরা ভাগ্য দেবীর যজ্ঞ বেদীর নিত্য বলিদান। যখন লক্ষ্মী দেবী স্বর্গে ওঠেন, যখন লক্ষ্মী দেবী স্বর্গে ওঠেন, আমরা বসি নীলতল, আমরা ছাত্র দল, আমরা শক্তি, আমরা বল,

মৃত্যু রাজার যোগ্য ঘোড়ার রাস, মোদের মৃত্যু লেখে মোদের জীবন ইতিহাস। হাসির দেশে আমরাই আনি সর্বনাশী চোখের জল, হাসির দেশে আমরাই আনি সর্বনাশী চোখের।

0: গানখানি শুনলেন অংশুমান রায় ও সহশিল্পীদের পরিবেশনায়। এবারে গল্প পাঠ। এতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আধারে আলো গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: রাধারানী চমকিয়ে উঠিল, দুশো কেন? ও কি খুব ভালো গান করে? কানে শুনিনি কখনো, লোকে বলে চার পাঁচ বছর আগে খুব ভালোই গাইত, কিন্তু এখন পারবে কিনা বলা যায় না। তবে অত টাকা দিয়ে আনলে কেন? তার কমেও আসে না, এতেও আসতে রাজি ছিল না, অনেক সাধাসাধি করে আনা হয়েছে। রাধারানী অধিকতর বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, টাকা দিয়ে সাধাসাধি কেন? সত্যেন্দ্র নিকটে একটা চৌকি টানিয়া লইয়া বসিয়া বলিলেন, তার প্রথম কারণ ও ব্যবসা ছেড়ে দিয়েছে। গুণ ওর যতই হোক, এত টাকা সহজে কেউ দিতেও চায় না, ওকেও আসতে হয় না, এই ওর ফন্দি। দ্বিতীয় কারণ আমার নিজের গরজ। কথাটা রাধারানী বিশ্বাস করিল না, তথাপি আগ্রহে ঘেঁষিয়া বসিয়া বলিল, তোমার গরজ ছাই, কিন্তু ব্যবসা ছেড়ে দিলে কেন? শুনবে? হ্যাঁ বলো। সত্যেন্দ্র এক মুহূর্ত মৌন থাকিয়ে বলিল, ওর নাম বিজলি এক সময়ে, কিন্তু এখানে লোক এসে পড়বে যে রানী, ঘরে যাবে? যাব, চলো, বলিয়া রাধারানী উঠিয়া দাঁড়াইল। স্বামীর পায়ের কাছে বসিয়া সমস্ত শুনিয়া রাধারানী আঁচলে চোখ মুছিল। শেষে বলিল, তাই আজ ওকে অপমান করে শোধ নেবে? এ বুদ্ধি কে তোমাকে দিলে? এদিকে সত্যেন্দ্র নিজের চোখও শুষ্ক ছিল না, অনেকবার গলাটাও ধরিয়া আসিতেছিল। তিনি বলিলেন, অপমান বটে, কিন্তু সে অপমান আমরা তিনজন ছাড়া আর কেউ জানতে পারবে না, কেউ জানবেও না। রাধারানী জবাব দিল না, আর একবার আঁচলে চোখ মুছে বাহির হইয়া গেল। নিমন্ত্রিত ভদ্রলোকে আসর ভরিয়া গিয়াছে এবং উপরের বারান্দায় বহু স্ত্রীকণ্ঠের সলজ্জ চিৎকার চিকের আবরণ ভেদ করিয়া আসিতেছে। অন্যান্য নর্তকীরা প্রস্তুত হইয়াছে, শুধু বিজলি তখনও মাথা হেঁট করিয়া বসিয়াছে, তাহার চোখ দিয়া জল পড়িতেছিল। দীর্ঘ পাঁচ বৎসরে তাহার সঞ্চিত অর্থ প্রায় নিঃশেষ হইয়াছিল, তাই অভাবের তাড়নায় বাধ্য হইয়া আবার সেই কাজ অঙ্গীকার করিয়া আসিয়াছে, যাহা সে শপথ করিয়া ত্যাগ করিয়াছিল। কিন্তু সে মুখ তুলিয়া খাড়া হইতে পারিতেছিল না, অপরিচিত পুরুষের সতৃষ্ণ দৃষ্টির সম্মুখে দেহ যে এমন পাথরের মতো ভারী হইয়া উঠিবে, পা এমন করিয়া দোমড়াইয়া ভাঙিয়া পড়িতে চাহিবে, তাহা সে ঘণ্টা দুই পূর্বে কল্পনা করিতেও পারে নাই। আপনাকে ডাকছেন। বিজলি মুখ তুলিয়া দেখিল পাশে দাঁড়াইয়া একটি ১২-১৩ বছরের ছেলে। সে উপরের বারান্দা নির্দেশ করিয়া পুনরায় কহিল, মা আপনাকে ডাকছেন। বিজলি বিশ্বাস করিতে পারিল না, জিজ্ঞাসা করিল।

0: লো কি আমাকে ডাকছেন? মা ডাকছেন। তুমি কে? আমি বাড়ির চাকর। বিজলি খাড় নাড়িয়া বলিল, আমাকে নয়, তুমি আবার জিজ্ঞাসা করে এসো। বালক খানিক পরে ফিরিয়া আসিয়া বলিল, আপনার নাম বিজলি তো? আপনাকেই ডাকছেন, আসুন আমার সঙ্গে, মা দাঁড়িয়ে আছেন।
1: শ্রোতা বন্ধুরা, আসুন এবারে চোখ বুলিয়ে নেওয়া যাক আজকের স্থানীয় পত্রিকাগুলির গুরুত্বপূর্ণ খবরে।

মন্ত্রিসভা সম্প্রসারণের পর কার হাতে কোন দপ্তর থাকবে তা নিয়ে যে অপেক্ষা ছিল কালের অবসান ঘটল। হিমন্ত বিশ্ব শর্মা সরকারের নতুন ১২ মন্ত্রীর মধ্যে এদিন দপ্তর বন্টন করা হয়। আজ এই খবরে সর্বাধিক গুরুত্ব দিয়েছে নববার্তা প্রসঙ্গ ও সাময়িক প্রসঙ্গ। নববার্তা প্রসঙ্গ লিখেছে জনস্বাস্থ্য কারিগরি কৃষ্ণেন্দুর হাতে, খাদ্য সরবরাহ কৌশিক রায়ের। সাময়িক প্রসঙ্গে ছাপা হয়েছে স্বরাষ্ট্র পূর্ত নিজের কাছেই রাখলেন হিমন্ত, জয়ন্তকে অর্থ, পীযূষকে কৃষি, কৌশিককে খাদ্য, কৃষ্ণেন্দুর দায়িত্বে বরাক উন্নয়ন দপ্তর। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দিল্লিতে ভেঙে দুই টুকরো হল তৃণমূল কংগ্রেস। লোকসভায় ২০ জন দলীয় সাংসদ নাম লিখিয়েছেন এনডিএ শিবিরে। সবচেয়ে গুরুত্ব দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে যুগসংঘ ও গতি। যুগসংঘের শিরোনাম সংসদীয় মহাপতন মমতা বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে রয়েছে এনডিএ র শক্তি বেড়ে হচ্ছে ৩১২। গতি জানিয়েছে এনডিএ কে সমর্থন, ২০ তৃণমূল সাংসদের লোকসভা অধ্যক্ষকে চিঠি। এনডিএ তে শরিক না হয়েও তিন দিনে সমর্থন দিতে পারে স্টালিনের ডিএমকে। মণিপুরে হিংসা থামতে চাইছে না। কোমপক্কি জেলায় সন্দেহভাজন জঙ্গি হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে, প্রতিবেদন গতি যুবসংঘের। ইউরোপীয় ইউনিয়নের এক উচ্চস্তরীয় প্রতিনিধি দল কাল জাগি রোডে নির্মীয়মান সেমিকন্ডাক্টর প্রকল্পে পরিদর্শন করে। খবর গতি যুবসংঘ ও নববার্তা প্রসঙ্গের। সাময়িক প্রসঙ্গে রয়েছে অসময়ে হতে পারে ভারত ইউরোপ সহযোগিতার অন্যতম সেতুবন্ধন, রাজ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল, বিনিয়োগ ও শিল্প সহযোগিতার নতুন সম্ভাবনা।

নবমাত্র প্রসঙ্গে আরো রয়েছে কমল উজ্জ্বলায় ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের সংখ্যা, এবার বছরে বরাদ্দ 4টি। ভারতের শীর্ষ গণিত শিক্ষা প্রতিষ্ঠান সিএমআই এ স্কলারশিপ সহ নির্বাচিত অসমের অরিন্দম সিং। যুগসংখ আরো জানিয়েছে, জুবিন মামলায় জামিন নাকচ 4 অভিযুক্তের। সোনাপুরে ধস, 5 ঘন্টা বন্ধ থাকল শিলং রোড। 8.2 মাত্রা ভূমিকম্প ফিলিপিন্সে, সুনামি সতর্কতা জারি। ভোট লুট, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি, প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইবে ইন্ডিয়া। খবর সাময়িক প্রসঙ্গে গতি আরো জানিয়েছে, বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় তরল ধাতু পড়ে মৃত 8। সপ্তাহে 6 দিন জনতার অভিযোগ শুনবেন মুখ্যমন্ত্রীর 2 রাজনৈতিক সচিব। আফগানদের বিরুদ্ধে রেকর্ড ব্যবধানে জয় টিম ইন্ডিয়ার। খবরটি চেপেছে নববার্তা প্রসঙ্গ। আফগান টেস্টে সেরা মানব করলেন রেকর্ড, লিখেছে যুগসংঘ। সাময়িক প্রসঙ্গ তার খেলার পাতায় লিখেছে, গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন জাভেরেব, সি ডিভিশনের সূচি প্রকাশ। 4 ফাইনালের খত মুছে চ্যাম্পিয়ন জেরেফ, বিশ্বকাপ খেলতে মেক্সিকোয় পৌঁছাল ইরান। খবর গতির। এবারে চলে যাচ্ছি সম্পাদকীয় শিরোনামে। সাময়িক প্রসঙ্গে তার সম্পাদকীয় শিরোনাম সাজিয়েছে এরকম, ইন্ডিয়া জোটের ভাঙা ঘর, দুর্বল বিরোধী রাজনীতি। গতির সম্পাদকীয়, ইন্ডিয়া জোটে ভাঙন, দিশেহারা বিরোধীরা। যুবসংঘ তার সম্পাদকীয় শিরোনাম সাজিয়েছে এরকম, রায়দানের দ্রুততা। নববার্তা প্রসঙ্গ তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে, শুদ্ধিকরণ অভিযান হোক কংগ্রেসে। শ্রোতাবন্ধুদের আবারও অনেক অনেক

হচ্ছে জানি শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। নমস্কার। আকাশবাণী শিলচর, দেশবন্দনা।

দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে। আকাশবাণী শিলচর স্টুডিওর ঘড়িতে এখন সকাল 7:24 হয়ে 50 সেকেন্ড। প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ এবং পরে আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ শুনবেন।

আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থার সূচনা করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন। অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। ফিলিপিন্সে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 35, আহত 200 জনেরও বেশি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাত শুরু হওয়ায় উদ্বিগ্ন ভারত। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থার সূচনা করবেন। সরকারের স্মার্ট বর্ডার ব্যবস্থার রূপায়ণের অঙ্গীকারের উদ্যোগ হিসেবে এই পদক্ষেপ।

এর আওতায় প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সাহায্যে সীমান্তপারের বাণিজ্য ও যাত্রী চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করা ও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এই উপলক্ষে মেঘালয়ের ডাউটি এবং ত্রিপুরার শ্রীমন্তপুর স্থলবন্দরে নবনির্মিত বাসস্থানেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আজকের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাকটিকিট প্রকাশ করবেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। ওই সাংসদদের স্বাক্ষরিত চিঠি গতকাল জমা পড়ে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন বিক্ষুব্ধ সাংসদের সঙ্গে দেখা করেন বলে জানা গেছে। অন্যদিকে নতুন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের নেতানেত্রীরা বৈঠকে যোগ দেন। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ওমর আবদুল্লাহ, এনসিপি এসপির নেত্রী সুপ্রিয়া সুলে প্রমুখ। উদ্ভাবন, বিশ্বব্যাপী অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের ফলে আগামী 5 বছরে ভারতের ওষুধ শিল্পের পরিমাণ দ্বিগুণ হবে বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আশা প্রকাশ করেছেন। নতুন দিল্লিতে গতকাল গ্লোবাল অ্যাম্বাসেডার মিট অন দ্য ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং গ্লোবাল ড্রাগ রেগুলেটার্স কনক্লেভ অ্যান্ড ইন্টারন্যাশনাল এক্সিবিশন অব ফার্মা অ্যান্ড হেলথ কেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, ভারত সম্প্রতি 9টি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে এবং এখনও পর্যন্ত 50টিরও বেশি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারত সাধারণ ওষুধের ক্ষেত্রে গবেষণা, উদ্ভাবন এবং ভালো গুণমানযুক্ত ওষুধ পণ্যের ওপর গুরুত্ব দিচ্ছে। ভারতের ওষুধ শিল্প বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ গঠনে এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে ওষুধ পৌঁছে দিতে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, আসামের বিখ্যাত জিআই ট্যাগপ্রাপ্ত তেজপুর লিচু আন্তর্জাতিক বাজারে পৌঁছে যাচ্ছে। তিনি বলেন, এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি এপিইডি এর সহায়তায় তেজপুর লিচু এই প্রথম দুবাইয়ে রফতানির উদ্দেশ্যে পাঠানো হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, এই উদ্যোগটি এই অঞ্চলের লিচুকে বিশ্বব্যাপী স্বীকৃতি দেবে, কৃষকদের ভালো দাম পেতে সাহায্য করবে এবং উত্তর পূর্ব ভারতের কৃষি পণ্যের জন্য নতুন সুযোগ তৈরি করবে। অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন, দুজনের অবস্থা সংকটজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে 5 জন স্থায়ী শ্রমিক ও 3 জন ঠিকা শ্রমিক। ইস্পাত মন্ত্রক সূত্রে জানা গেছে, ইস্পাত গড়ানোর 1 নম্বর প্ল্যান্টে গলিত ধাতু বহনকারী একটি বালতি মই থেকে পড়ে গেলে বিস্ফোরণ ঘটে, তা থেকেই ছড়িয়ে পড়ে আগুন। রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের একটি এনকোয়ারি কমিটিও। এর নেতৃত্বে রয়েছেন সেলের বোকারো ইস্পাত প্রকল্পের ডিরেক্টর ইনচার্জ। কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী এইচ ডি কুমারস্বামী গতকাল বিশাখাপত্তনমের ওই ইস্পাত প্রকল্পটি সরেজমিনে খতিয়ে দেখেন। তিনি নিহতদের পরিবার পিছু 25 লক্ষ টাকা এবং আহতদের 10 লক্ষ টাকা করে সহায়তা দানের কথা ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশাখাপত্তনমের এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। এদিকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে এককালীন সহায়তা দানের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের প্রসঙ্গে এবারের বিষয় বাংলায় জল জীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ফিলিপিন্সের দক্ষিণাংশে মিন্দানাও দ্বীপের উপকূলে 7.8 মাত্রার একটি তীব্র ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 35, আহত 200 জনেরও বেশি। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠের 33 কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এর কেন্দ্রস্থল ছিল মিন্দানাও দ্বীপের সারাঙ্গানি প্রদেশের মাসিম শহর থেকে 32 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। এই দুর্যোগে এখনও অবধি প্রায় 10,000 পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন ফিলিপিন্সের আধিকারিকরা। মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে গতরাতে 6.1 মাত্রার একটি ভূমিকম্প

অনুভূত হয়। সমাজ মাধ্যমে এক বার্তায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় রাত 11:30 ভূপৃষ্ঠের 28 কিলোমিটার গভীরে এই কম্পনটি সংঘটিত হয়। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কিউবার মান্তুয়া থেকে প্রায় 104 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে। এই কম্পনে হাভানা ও তার আশেপাশের এলাকাগুলি কেঁপে ওঠে, বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তবে এখনও পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানের পর ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। লেবাননে হেজবোল্লা সামরিক ঘাঁটিতে ইসরায়েল হামলা অব্যাহত রাখলে তারা ফের সামরিক অভিযান শুরু করবে বলে তেহরান হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটসও সতর্ক করে বলেছেন, উত্তর ইসরায়েলে হামলা অব্যাহত থাকলে তারাও দক্ষিণ বেইরুটে হেজবোল্লার ঘাঁটিতে হামলা চালাবে। এপ্রিলে যুদ্ধবিরতির পর ইরান ও ইসরায়েলের মধ্যে এটিই ছিল প্রথম সরাসরি সংঘাত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, সামরিক অভিযান বর্তমানে স্থগিত থাকলেও ইরানের যে কোনো নতুন হামলার বিরুদ্ধে ইসরায়েল প্রস্তুত। ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরান উভয়ই অবিলম্বে সংঘাতের অবসান চায় এবং শান্তির জন্য আলোচনা অব্যাহত রয়েছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ কূটনীতি এবং জাতীয় প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ইরান কূটনৈতিক সম্পর্ক রক্ষার পাশাপাশি তার জাতীয় স্বার্থকেও অগ্রাধিকার দেবে। পশ্চিম এশিয়ায় পুনরায় হামলা শুরু হওয়ার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ঘটনা আন্তর্জাতিক মঞ্চের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। ভারত সব পক্ষকে অবিলম্বে উত্তেজনা প্রশমিত করতে এবং অসামরিক নাগরিকদের যাতে কোনো ক্ষতি না হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে H-1B ভিসা আবেদনের জন্য ধার্য $1,00,000 অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছেন সেদেশের এক যুক্তরাষ্ট্রীয় বিচারক। ম্যাসাচুসেটসের বস্টনে অবস্থিত মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লিও সরোকিন এক রায়ে বলেন, কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই H-1B ভিসা আবেদনের ওপর এই কর আরোপ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দুবাইয়ে অবস্থিত ভারতের দূতাবাস জানিয়েছে, সেদেশে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কয়েকজন ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে। দূতাবাস আরও জানিয়েছে, তাদের আধিকারিকরা হাসপাতালে গিয়ে আহত ভারতীয়দের সঙ্গে দেখা করেছেন এবং সকল প্রকার সহায়তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেটে 113 রান নিয়ে গতকাল তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগেই 152 রানে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। মহিলাদের ক্রিকেটে গতকাল যুক্তরাজ্যের কার্ডিফে হতে চলা ICC মহিলা টি-20 বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 26 রানে পরাজিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থার সূচনা করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ NDA জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছে। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়কে খাদ্য, গণবণ্টন, গ্রাহক পরিক্রমা, গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন এবং পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে জনস্বাস্থ্য ও কারিগরি পার্বত্য এলাকা এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে জানান যে 12 জন মন্ত্রীর মধ্যে ইতিমধ্যেই দপ্তর বণ্টন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা

রাজনৈতিক পরিক্রমা, লোকনির্মাণ, শক্তি, তথ্য, জনসংযোগ সহ বেশ কয়েকটি বিভাগ নিজের হাতে রেখেছেন। এছাড়া অশ্বিনী কুমার রায় সরকারকে সামাজিক ন্যায় ও সবলীকরণ, ভূমি সংরক্ষণ, সংখ্যালঘু কল্যাণ ও উন্নয়ন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। অশোক সিংহলকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, চিকিৎসা, শিক্ষা ও গবেষণা, বিমল বোরাকে সাংস্কৃতিক পরিক্রমা, শিল্প বাণিজ্য, সরকারি প্রতিষ্ঠান ও অ্যাক্ট ইস্ট নীতি, বিশ্বজিৎ দৈমারীকে হস্ততাঁত, বস্ত্র, রেশম, ক্রীড়া ও যুবকল্যাণ, দক্ষতা নিয়োগ বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে। জয়ন্ত মল্ল বড়ুয়াকে অর্থ, বন, পরিবেশ, খনি ও খনিজ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। কেশব মহন্তকে রাজস্ব, দুর্যোগ ব্যবস্থাপনা, বিজ্ঞান প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, সাধারণ প্রশাসন বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে। নীলিমা দেবীকে পশুপালন, পশু চিকিৎসা, মীন, পীযূষ হাজারিকাকে কৃষি, জলসিঞ্চন এবং সংসদীয় পরিক্রমা, ডক্টর রণজ পেগুকে বিদ্যালয় শিক্ষা, উচ্চশিক্ষা, সমতল উপজাতি পরিক্রমা এবং তথ্য প্রযুক্তি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে সুশান্ত বরগুহাইকে জলসম্পদ ও ন্যায় বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব বণ্টন করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা নতুন মন্ত্রীরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন। বর্তমানে সমগ্র রাষ্ট্র আকাশবাণীর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। আকাশবাণীর মাধ্যমে এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনা আরও বেশি শক্তিশালী হয়েছে বলে কেন্দ্রীয় সংখ্যালঘু পরিক্রমা বিভাগের মন্ত্রী কিরেন রিজিজু আকাশবাণীর 90 বছরের বর্ণময় যাত্রা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় একথা জানান। উল্লেখ্য, আকাশবাণী গতকাল 90 বছর পূর্ণ করেছে। 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও হিসেবে নামকরণ করা হয়েছিল। দেশের সাংস্কৃতিক এবং তথ্য সম্প্রচারের ইতিহাসে 8ই জুন দিনটিকে একটি বিশেষ মুহূর্ত হিসেবে ধরা হয়, কারণ এই দিনে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রতিধ্বনিত হওয়া একটি কণ্ঠের জন্ম হয়েছে। স্বাধীনতার পর অল ইন্ডিয়া রেডিও দ্রুত সম্প্রসারণ হয় এবং 1956 সালে পুনরায় এর নাম পরিবর্তন করে আকাশবাণী রাখা হয়। বর্তমানে সমগ্র দেশে আকাশবাণীর 591টি কেন্দ্র থেকে 23টি ভাষা এবং 146টি উপভাষায় দেশের মোট জনসংখ্যার 98% লোকের জন্য পরিষেবা প্রদান করা হয়। আকাশবাণীর বৈদেশিক সেবা বিভাগ 100-এরও বেশি দেশে সম্প্রচারের মাধ্যমে ভারতের কণ্ঠকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে। অনুরূপভাবে বহুজন হিতায় বহুজন সুখায় আদর্শে আকাশবাণীর সংবাদ সেবা বিভাগ বেশিরভাগ প্রধান ভাষা ও উপভাষায় 24 ঘণ্টা সমগ্র দেশের প্রতিটি ঘটনার খবর পরিবেশন করে আসছে। হাইলাকান্দি জেলার পাঁচগ্রামের ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর শিব মন্দিরের সামনে বহু প্রত্যাশিত রেল ফুট ওভারব্রিজ নির্মাণের কাজ আগামী 27 জুন থেকে শুরু হবে। গতকাল সিদ্ধেশ্বর শিব মন্দির পরিচালন কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে অংশগ্রহণের পর কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ জানান যে আগামী 27 জুন সকাল 11টায় প্রস্তাবিত রেল ফুট ওভারব্রিজের ভূমি পূজা অনুষ্ঠিত হবে। বিধায়ক আরও জানান যে মন্দির প্রাঙ্গনে সৌন্দর্য বৃদ্ধি ও দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে তার ব্যক্তিগত উদ্যোগে মন্দিরের সম্মুখে একটি পার্ক এবং একটি শিবলিঙ্গ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ধর্মীয় ও পর্যটন ক্ষেত্রে এলাকাটির গুরুত্ব বৃদ্ধি পাবে বলে বিধায়ক শ্রী পুরকায়স্থ আশা প্রকাশ করেন। আমরা বাঙালির কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে গত রবিবার বাবুল দেবের মৃত্যুদিনকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। এ উপলক্ষে দলের পক্ষ থেকে বাবুল দেবের প্রতিকৃতিতে সাধন পুরকায়স্থ, আজমল হোসেন চৌধুরী, চন্দনা পুরকায়স্থ প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য, 1987 সালের 5ই জুন আসাম চুক্তি বাস্তবায়ন ও IMDT আইন বাতিলের দাবিতে আশুর ডাকা আসাম বন্ধের বিরোধিতা করতে গিয়ে উধারবন্দের থানার সামনে বাবুল দেব পুলিশের গুলিতে আহত হয়েছিলেন। পরে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে 7ই জুন বাবুল দেবের মৃত্যু হয়। আমরা বাঙালির পক্ষ থেকে প্রতিবছর 7ই জুন শহীদ দিবস হিসেবে পালন করা হয়। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর, এক্স হ্যান্ডেল @AIR নিউজ _ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন লিলি ইসলামের কণ্ঠে। আকাশবাণী শিলচর। আজকের বাকি অনুষ্ঠানগুলো সম্পর্কে আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 শুনবেন নজরুল গীতি সুচরিতা চৌধুরীর পরিবেশনায়। বাংলা ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:00 ও সন্ধে 6:15। সঙ্গীতালিখ্য জেনে শুনে বিশ সকাল 9:00। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ওস্তাদ আশাদ আলী খাঁর রুদ্র বীণা বাদন শুনবেন সকাল 9:30। রাত 10:00 পণ্ডিত পূর্ণব্রত দাশগুপ্তের কণ্ঠে খেয়াল শুনবেন।

হিন্দি ছবির গান শুনবেন বেলা 10:30, বেলা 12টা ও রাত 7:15। বেলা 11টায় আধুনিক গান শুনবেন ক্যাকটাসের শিল্পীদের পরিবেশনায়। দুপুর 1:15 আধুনিক গান শুনবেন শিল্পী ইলা বসু। আমার কথা অনুষ্ঠানে নিজের কথা শুনবেন, মাফ করবেন, নিজের কথা বলবেন মৌসুমী ভট্টাচার্য বেলা 11:30। দুপুর 2 ও রাত 8:15 লোক যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বটুক নন্দীর গিটার বাদন। সন্ধ্যা দাসের পরিবেশনায় ভজন শুনবেন দুপুর 2:30। দুপুর 2:45 গীতের শিল্পী ঘনশ্যাম দাস। বিকেল 5:05 মণিপুরি অনুষ্ঠান, দিনাস অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:45 শুনবেন অনুষ্ঠান চাষাবাদের কথা। এতে গরুর কৃত্রিম প্রজনন নিয়ে বলবেন অখিল চন্দ্র চৌধুরী। রাত 8টায় হিন্দি কথিকার অনুষ্ঠান, বিজ্ঞাপন অর আম জনতা এ নিয়ে বলবেন পূর্ণেন্দু কুমার। লোকশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন মধুমন্ত্রী সরকারের কণ্ঠে রাত 8:30। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 গজলের শিল্পী শান্তি হীরানন্দ ও সুকুমার মিত্র। আজকের বাকি অনুষ্ঠানগুলো সম্পর্কে আপনাদের আবারও জানিয়ে দিলাম। আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে প্রভাতী সংবাদ এবং এরপর শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের সংবাদ শুনবেন।

আকাশবাণী শিলচর অনুষ্ঠানে এবারে নজরুলগীতি শুনবেন সুচরিতা চৌধুরীর পরিবেশনায়।

এতক্ষণ নজরুলগীতি শুনলেন সুচরিতা চৌধুরীর পরিবেশনায়, আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। এটি প্রথম গানখানি শুনবেন আনন্দ আশ্রম ছবিতে শিল্পী কিশোর কুমার।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে শেষ গানখানি শুনলেন শ্যামল মিত্রর কণ্ঠে দিয়ানিয়া ছবিতে, আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে সঙ্গীতালেখ্য জেনে শুনে বেশ।

0: যুব সম্প্রদায়ের মধ্যে নেশা জাতীয় দ্রব্য সেবনের প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে, তার খবর একটু কান পাতলেই শোনা যায়। এর মধ্যে ড্রাগ সেবন এক ভয়াবহ আকার নিয়েছে পৃথিবী জুড়ে। দেশে দেশে সমাজ রাষ্ট্র ব্যবস্থার ছিদ্রপথে ড্রাগ কারবারীরা তাদের সীমাহীন অর্থলোলুপতা নিয়ে কোটি কোটি মানুষকে তাদের দাস হতে বাধ্য করছে। বহুদিন নেশার রাজত্ব ছিল সীমিত ক্ষেত্রে, কিন্তু সাম্প্রতিককালে ড্রাগের করাল গ্রাস সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরায় উপশিরায় ছড়িয়ে পড়েছে।
1: বিভ্রান্ত পথিকের মতো মানুষও অজান্তে এই ড্রাগ অক্টোপাসের জালে ধরা দিচ্ছে। বিশেষ করে আগামী দিনের যারা কাণ্ডারী, সেই যুব সমাজে ড্রাগের অনুপ্রবেশ এক অনিবার্য বিনাশের পথ তৈরি করে চলেছে। উচ্চশিক্ষার পবিত্র অঙ্গনে একটু কান পাতুন, দেখবেন সেখানেও আপনার সাজানো বাগানের প্রিয় পুষ্পেরা কীটদষ্ট হয়ে অকালে ঝরে পড়ার অপেক্ষায় প্রহর গুনছে।

0: উচ্চশিক্ষার কথায় যখন এলেন তাহলে শুনুন আমার ছাত্র জীবনের কথা। তখন আমি সদ্য ইউনিভার্সিটি পাস করে উচ্চশিক্ষা লাভের আশায় ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হই। আমি গায়ে ছেলে, তাই হোস্টেলে থেকেই পড়াশোনার বন্দোবস্ত করতে হয়। হোস্টেলের জীবনী মশাই ওরা আমার সর্বনাশ করে দিলে। হোস্টেলের এক দাদা একদিন হঠাৎ আমাকে একটি ঘরে ডেকে পাঠালেন। ঘরে ঢুকতেই দেখি সব দাদাই সেখানে উপস্থিত। রেগিংয়ের কথা শব্দ শুনেছি, একটু ভয় ভয় করতে লাগলো। মনে মনে কিছুটা প্রস্তুত হয়ে গেলাম। এক দাদা আচমকা বলে উঠলেন,
1: এই যা তো হংকং চলে যা।
0: আমি মশাই খাটের তলে লুকিয়ে পড়লাম। আর এরপরই বলে উঠল,
1: এবার লন্ডন চলে যা।
2: ঠিক আছে,
0: আমি কি করব, সোজা আমাদের পেছনে আড়াল নিয়ে বললাম, এই তো চলে গেছি।
2: ঠিক আছে। সরেশ শোনো,
0: বলুন দাদা।
2: এই জানলায় গিয়ে আকাশের দিকে তাকাতো, সেখানে কতটা তারা আছে?
0: আগে যদি বলি 100টা তবেই দেবে ধরে, আবার যদি বলি জানি না তবেই দেবে। বলছি আকাশে অনেক অনেক তারা আছে।
2: গাধা কোথাকার, আমি জানতে চেয়েছি কতগুলো তারা আছে। মশাইর উত্তর কিনা অনেক
1: লাগে লাগে লাগে লাগে লাগে
3: বাড়িতে কত টাকা পাঠাতে বলেছিস?
0: আগে মাসে 250 টাকা।
3: 250 টাকা?
1: এই টাকা যদি হোস্টেলে থাকবে।
0: কেন, হোস্টেল ফি কলেজ ফি মেস ডিউ মিলে তো 250 টাকাই লাগে।
1: এদিকে কলেজে উঠেছিস না, একটু আধটু সিগারেট টিগার চলবে তো, আর মাঝে মধ্যে অল্প স্বল্প এই মানে পান টান।
0: আমি তো সিগারেট টিগার খাই না, আর ওই খাই না।
1: শিখিনি, তুই কলেজে উঠেছিস, এরকম মিনি মিনি হয়ে থাকবি না, স্মার্ট হতে হবে। আর স্মার্ট হতে গেলে তো এইসব লাগবে। শোন, বাড়িতে মাসে 500 টাকা পাঠাতে বলবি, কালই চিঠি লিখে দিস।
0: কিন্তু বাড়িতে তো এত টাকা খরচের হিসেব দেখাতে হবে।
1: এই লিখে দিস, প্রথম মাসে 100 টাকা সেমিস্টার, 50 টাকা প্র্যাকটিক্যাল ক্লাস,

0: পঞ্চাশ টাকার দৌড়ের খরচ, তারপর 50 টাকার হাত খরচ, পরের মাসে আবার সেমিস্টার 100 টাকা, তারপরে এইভাবে মেসিং টেসিং ইত্যাদি দেখিয়ে 500 টাকা চাইবি। দেখবি বাড়িতে কেউ কিছুই বুঝতে পারবে না, সোনামণির জন্য টাকা পাঠাবে, তারপর সেই সোনামণি যে তাদের অঢেল টাকা এনে দেবে, বুঝেছিস? এবার একটু সাঁতার কেটে দেখা তোমাকে। হ্যাঁ,
1: সাঁতার কেটে দেখা

0: বুঝলেন মশাই, এভাবে ওরা মানে হোস্টেলের দাদারা আমাকে কব্জা করে ফেললো। সেই থেকে আমি চলে যাই ওদের দলে। তারপর বাবার মানি অর্ডারের অতিরিক্ত টাকা কিরকম ভাবে চলে যেতে লাগলো বড় বড় দাদাদের রেস্টুরেন্ট, পানীয় আর সিগারের খরচে। আমিও একা একটু করে বেশ চৌকস হয়ে গেলাম, স্বাধীন হয়ে গেলাম। শেষ পর্যন্ত প্রথমবারই পরীক্ষায় ফেল করে বসলাম। তারপর ধীরে ধীরে মশাই, ছোট নেশায় আর মন ভরছিল না, হোস্টেলেই বড় নেশার খোঁজ পেয়ে গেলাম।
1: গত 27 জুন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান ম্যাটেও থেকে পিটিআই প্রেরিত এক সংবাদে জানা গেছে যে গোটা মার্কিন যুক্তরাষ্ট্রে কলেজ ক্যাম্পাসগুলি আজ বর্ণবিদ্বেষ, যৌনতা ও অ্যালকোহলের বিষ বাষ্পে ভরে উঠেছে। সে কারণে নানা গুরুতর গণ্ডগোল। এই রিপোর্ট দিয়েছে কার্নেগি ফাউন্ডেশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব টিচিং। প্রচারমূলক বইপত্রে অবশ্য রুটিন মাফিক ভালো চিত্রই তুলে ধরা হচ্ছে। ছাত্র জীবনের এই অস্থিরতাকে সযত্নে আড়ালে রাখার চেষ্টা রয়েছে। কার্নেগি ফাউন্ডেশন 1 বছর ধরে 500টি ক্যাম্পাসে পড়াশোনার বাইরে ছাত্রদের জীবনধারা নিয়ে সমীক্ষা চালিয়েছে। ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আর্নেস্ট বয়ার বলেছেন, ছাত্রদের মধ্যে ঔদাসীন্য, মদের নেশা, গোষ্ঠীগত উত্তেজনা ও নানা অসামাজিক কাজকর্ম গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে, প্রায়ই ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে গালিগালাজ করে, কথাবার্তায় ব্যবহার করে বর্ণ, গোষ্ঠী ও নানান কটুকথা। যুক্তিসঙ্গত বোধের কথাবার্তা এখন আর হয় না বললেই চলে। অথচ এই দিয়েই এক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে আলাদা করে চেনা যায়। শুধু তাই নয়, অনেক গভীরে গেঁথে যাওয়া কুসংস্কার শুধু যে টিকে আছে তাই নয়, বরং তা আরও বাড়ছে।

0: কলকাতায় একটি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগ গৃহীত এক সমীক্ষায় জানা গেছে, কলকাতা নগরীতে প্রায় 68,000 লোক ড্রাগে আসক্ত। এই হিসেব অনুযায়ী এই 68,000 নেশাগ্রস্ত মানুষের মধ্যে অর্ধেক হচ্ছে 15-25 বছরের মধ্যে, 40% 25-40 বছর বয়স্ক যুবকরা, আর 5% হচ্ছে 15 বছরের নিচে, 4.5% মহিলাও রয়েছেন।
1: তেমনি দেশের বন্দর নগরী বোম্বাই, রাজধানী দিল্লি, বিহার, উড়িষ্যার শিল্পাঞ্চল সর্বত্র ড্রাগের সর্বনাশা বিষাক্ত হাত পৌঁছে গেছে। ড্রাগের এই অক্টোপাস বিস্তার থেকে আন্তর্জাতিক সীমান্তের এই অঞ্চল কতটুকু মুক্ত? শিলচরের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির ছাত্রছাত্রী শিক্ষকরা এ সম্পর্কে কি ভাবেন? ছাত্রছাত্রী শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎকার থেকেই শোনা যাক।
0: শিলচর মেডিকেল কলেজের ছাত্রছাত্রী বিদিশা, স্বাতী ও স্বরূপ আমাদের জানালেন,
2: দেখুন অল্প বয়সীদের মধ্যে বরাবরই কৌতূহলী মানসিকতা প্রবল থাকে। এই মানসিকতাই এক্ষেত্রে তাদের কাল হয়। মাদকদ্রব্য কারবারীরা এই সুযোগটি কাজে লাগিয়ে তাদের নেশার জগতে টেনে আনতে সক্ষম হয়। দারিদ্র্যের সুযোগ, অর্থ উপার্জনের প্রলোভনে অনেকে শেষ পর্যন্ত নেশার শিকার হন। মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া যুবকদের মধ্যে নেশাগ্রস্ত হওয়ার প্রবণতা বেশি, এই কথাটা বোধহয় ঠিক নয়। অবশ্য আপনারা বলবেন, আমরা তো এদের মধ্যেই তুলনামূলকভাবে নেশাগ্রস্ত

0: যে সংখ্যা বেশি দেখি। আমার মনে হয় এর পেছনে অন্য কোনো কারণ দায়ী। আসলে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং যারা পড়তে আসেন তাদের সবাইকেই হোস্টেলে থাকতে হয়। বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে থাকার ফলে তাদের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতাবোধ বা উদাসীনতাবোধের জন্ম হওয়া স্বাভাবিক। এই বিচ্ছিন্নতাবোধ বা অবসাদের হাত থেকে বাঁচবার জন্য নতুন কিছু যা তারা হাতের কাছে পায় সহজেই তাকে আঁকড়ে ধরতে উৎসাহী হয়। জেনারেল লাইনের ছেলেমেয়েরা যারা হোস্টেলে থাকে তাদের মধ্যে যে এই ধরনের প্রবণতা দেখা যায় না তা কিন্তু ঠিক নয়। আর্থিক সচ্ছলতাও নেশার শিকার হবার প্রবণতাকে বাড়তে সাহায্য করে।
1: ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভয়ঙ্কর সমস্যা দানা বাঁধছে, তা হলো আমরা পোশাকি কথায় যাকে বলি ড্রাগ এডিকশন। এই ড্রাগ এডিকশনের ব্যাপারে পত্রপত্রিকায় আমরা অনেক খবরাখবর ঘটনা কথা আমরা জানতে পারি। এই যে সমস্যা, এই সম্পর্কে আপনি কী করে দেখেন?
2: আমার যতদূর মনে হয় পেপারে যা পড়ছি এটা নিশ্চয়ই বাচ্চাদের নেই। আর এটা নিশ্চয়ই যে ড্রাগ অ্যাডিকশন আলটিমেটলি একটা নিশ্চিত একটা সমস্যার দিকে নিয়ে যায়। এটা নিশ্চয়ই থামানো উচিত যেভাবেই হোক। আর হ্যাঁ, রেসিডেন্সিয়াল কলেজ যেমন মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজে এগুলো অ্যাডিকশন স্কোপটাও বেশি। আর যেহেতু ছেলেমেয়েরা বাবা মা থেকে দূরে থাকে সুতরাং কিছুটা তো স্বাধীনতা বেশি নিশ্চয়ই পায়। আর সেরকমভাবে গাইড করা কেমন তেমন কেউ থাকে না সুতরাং অ্যাডিকশনটা বেড়েই যায় বা থামাবার কেউ থাকে না। ওটা
1: অনেকের হয়তো ধারণা হতে পারে যে মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ এসব ক্ষেত্রে ড্রাগ অ্যাডিকশনটা বেশিভাবে হচ্ছে, কিন্তু এটা ঠিক নয়। কেননা এই ড্রাগ অ্যাডিকশনের একটা কারণ আছে। দেখুন, বিশিষ্ট মনোবিজ্ঞানীদের মতে 18 থেকে 25 বছর অর্থাৎ কৈশোরোত্তর কাল যেটা আমরা ধরে থাকি সেটা এ পিরিয়ড অফ স্টর্ম স্ট্রেস এন্ড স্ট্রাইভ ইত্যাদি বলতে পারেন। এই সময় আমাদের দেহের পিটিউটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্রন্থি ইত্যাদির এক বিশেষ পরিবর্তন হয়, যার ফলে আমাদের মনের মধ্যে এক কৌতূহলী মনোবৃত্তি জেগে ওঠে। নিজেদেরকে গড়ে তোলার এই সময় যদি চাহিদার যথার্থ পূরণ আমরা করতে না পারি বা যুবকরা যদি কৌতূহল নিবৃত্তির বা তাদের আত্মবিশ্বাস স্থাপনের নির্ভরশীল কিছু খুঁজে না পান তখনই কিন্তু তাদের মন ব্যক্তিত্ব ইত্যাদি ভেঙে পড়ে এবং কুসঙ্গ মিশে তখনই এবং মাদকদ্রব্য ড্রাগ ইত্যাদি সেবন তখন থেকেই শুরু হয়। আপনারা হয়তো বলতে পারেন যে মেডিকেল কলেজেই কেন এগুলো বেশি। দেখুন, মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ এগুলো রেসিডেন্সিয়াল কলেজ, সচরাচর হোস্টেলে থেকেই পড়াশোনা করতে লাগে, যার ফলে মা বাবার কাছ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যেতে লাগে ছেলেমেয়েদেরকে। শাসনে অবশ্যই থাকা তখন হয় না, আর একজন ওয়ার্ডেন বা হোস্টেল সুপারের ক্ষেত্রে 200-300 জন ছাত্রের প্রতি মা বাবা যেরকম ধ্যান দেন সেরকমভাবে দেখার তো সুযোগ নেই। এবং এর ফলেই হয়তো মানে একটা ডিটাচ রেটে থাকতে লাগে ওদেরকে, যার ফলে ওদের মনে একটা ফ্রাস্ট্রেশন জাগে এবং তা থেকে হয়তো বা ড্রাগ অ্যাডিকশন এবং ড্রাগ এডিক্টরা হতে পারে। আরেকটা কারণও আছে। দেখুন, মেডিকেল কলেজে এবং ইঞ্জিনিয়ারিং কলেজে সচরাচর অবস্থাপন্ন ঘরের ছেলেরাই যান। আর্থিক দিক দিয়ে দুর্বল এমন ছেলেমেয়েরা এক্সেপশন ধরে নিতে পারেন, আর যার ফলে ওদের মাসিকভাবে হাত খরচের টাকাও বেশ ভালোভাবেই আসতে থাকে বাসা থেকে। আর এভাবে এদেরকে ড্রাগ মাদকদ্রব্য ইত্যাদি নেশার প্রতি ঝোঁক বাড়ার জন্য একটা কি বলবো ইনকুইজিটিভনেস দেওয়া হয় থাকে।
3: আপনি এর জন্য কাউকে দায়ী করেন যে ছাত্রদেরকে এই অবস্থায় যারা টেনে নিয়ে যায়?
1: দায়ী করার তো আসলে ছাত্ররা নিজেরাই কিছুটা দায়ী এর মধ্যে, কিন্তু

0: দেখুন, এই পৃথিবীব্যাপী যে মাদক শক্তি নির্বিধায় রাজত্ব করার অন্তরালে নিশ্চয়ই কোনো এক রাজনৈতিক ষড়যন্ত্র আছে, আর এর ফলে বিশ্বের বিশেষ করে উন্নতিশীল দেশের ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গু করে দেবার জন্যই হয়তো বা এই ষড়যন্ত্র। কিন্তু এর খলনায়ক কে বা কারা ঠিক সেটা ঠিক আমরা জানি না। আচ্ছা, আমাদের এই সূর্যরূপ যুব সমাজ তো বটেই, যারা উচ্চ শিক্ষায় রয়েছেন, যারা আমাদের ভবিষ্যৎ, যারা আমাদের দেশকে ভবিষ্যতে চালাবেন, এই নেতার প্রবণতা তাদের মধ্যে কত শতাংশের আছে এখানে তো আপনার কোনো ধারণা আছে? আমি যতদূর জানি যুব সমাজকে এটা একটা কি বলবো অভিযোগের মতো গ্রাস করছে, এবং এটা যদি বন্ধ না করা হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা নিজেরাই ধ্বংস করে দেবো। অ্যাটম বোমার রিহার্সালের থেকেও হয়তো বা ভয়ঙ্কর হতে পারে এটা।
1: ডাক্তার তপন ঘোষ,
2: শিক্ষার জন্য দিনের দিন সবাই বাড়ির থেকে দূরে থাকে, তো দূরে থাকলে পরেই নিজে বাড়ি থেকে দূরে থাকলে একটা ডিপ্রেশন বা একাকিত্ব আসতে পারে। ন্যাচারালি এটা থেকে স্টেপ করার জন্য হোক বা উচ্চশিক্ষার যে চাপ সেটা থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য হোক বা মুক্ত মুক্তি পাওয়ার জন্য হোক এরা শুনতে পারে, এটা মনস্তাত্ত্বিক দিক অফকোর্স। তারপরে ধরুন কোনো কোনো প্রফেশনে ড্রাগসগুলো ইজিলি অ্যাভেলেবল হয়, সেখানে চান্স রয়েছে।
1: এটা কেন হচ্ছে, আজকের যুব সমাজ কেন এদিকে ঝুঁকছে?
2: দেখুন, এর জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। প্রথমত দেখা যাচ্ছে আমরা সিনেমা বা ইত্যাদিতে ড্রাগস খুব বেশি করে দেখছি। যখন আমি ছোট ছিলাম তখন থেকে আমার মনের মধ্যেই ঢুকে গেছে যে সিগারেট ইজ মানে সিগারেট না খেলে যেন আমার হবে না, বা কোনো ড্রাগ না নিলে বা এগুলো না করলে যেন মাস্তান জিনিসটা ঠিক প্রস্ফুটিত হচ্ছে না বা দেখানো যাচ্ছে না। তো নিশ্চয়ই প্রথম থেকে একটা প্রবণতা হয়ে যাচ্ছে। তো সেকেন্ডলি উচ্চশিক্ষার চাপ সেটা তো হয়েছে। থার্ডলি আমাদের দেশে বেকারত্বের সংখ্যা অনেক বাড়ছে,

0: সমাজে লোক যত বেকার হয়ে যাচ্ছে তত গাছের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, কারণ একটা কজ এফেক্ট রিলেশনশিপ রয়ে গেছে। তো আমার মনে হয় যে এই তিনটে কারণে সবচেয়ে বেশিভাবে প্লে করছে।
1: এবারে চলুন শিলচর পলিটেকনিকে।
2: আমার নাম চন্দন দাস। আজকে ছাত্রছাত্রীদের মধ্যে আমরা আজকাল ড্রাগ সেবনের সমস্যার কথা শুনতে পাই নানাভাবে, বিভিন্ন সময়ে বিভিন্ন কলেজ থেকে নানা ধরনের দুর্ঘটনা ঘটনার খবর আমরা পাই। তো এই যে ড্রাগ সমস্যা এবং তার থেকে ছাত্রছাত্রীর যে ভয়ানক ক্ষতি হচ্ছে, এই সমস্যার পেছনের কারণটা কি আপনার মতে?
3: এই ভয়ানক সমস্যাটা তো আছে আমাদের মধ্যে, এটা অনেকগুলো কারণ আছে। আমার নিজের বিচার মতে যে ফার্স্ট কারণ হলো ছাত্রদের এনজয় করার জন্য খুব সুবিধা গভর্নমেন্ট দিচ্ছে না। তারা হোস্টেলে বসে বেশিরভাগ সময় বেকার কাটাচ্ছে, আর বেকার বসে থাকলে তো সুবিধা মাথায় আসবে সাধারণত। তাই আমার মনে হয় যদি স্টুডেন্টদের সবাই যদি ছাত্রদের এই মানে কোনো একটা কাজে লাগিয়ে রাখার জন্য কিছু ব্যবস্থা দেয়, যেরকম মিউজিক গান, তাহলে মনে হয় এই সমস্যাটা কিছু দূর হবে।
2: এই কোর্সের কোনো ব্যবস্থা নেই এখানে?
3: কোর্সের ব্যবস্থা না, ওটাও আছে।
2: আচ্ছা,
3: তবে ওরকম কিছু নেই।
2: কালচারাল ফাংশন ডাকশন আপনারা করেন না?
3: হ্যাঁ, তা হয় বছরে
2: একবার।
3: একবার
2: সোশ্যাল
3: সোশ্যাল
2: আচ্ছা,
3: তা নট সাফিসিয়েন্ট ফর।
2: আপনাদের কোনো ধরনের পত্র পত্রিকা নেই, ম্যাগাজিন নেই, লেখালেখির ব্যাপার?
3: লেখালেখির ব্যাপার তো নেই, করার জন্য দিয়েটা আছে।
2: আর কী ধরনের কারণ আছে বলে আপনার মনে হয়?
3: আর তার মধ্যে একটা কারণ হলো বেশিরভাগ স্টুডেন্টও মা বাবার কাছ থেকে আসে আসার সময়, আর যদি ঘর থেকে এরকম সাফিসিয়েন্ট পয়সা দেওয়া হয় তো খুব বেশি দেওয়া হয় পয়সা, কারণ সেটা ইউটিলাইজ করার কেউ হয়তো ভালো কিছুকে ইউটিলাইজ করে, কেউ হয়তো খারাপ কিছুকে ইউটিলাইজ করে। আমার মনে হয় গার্জেনের খুব একটা বেশি পরিমাণ পয়সা ছেলেদের হাতে দিলে তা খারাপ থেকে দেওয়া হতে পারে।
2: আচ্ছা, একজন ছাত্র বা ছাত্রী যিনি হোস্টেলে থাকছেন তার মাসিক হোস্টেল যেগুলো বিল হয় সমস্ত কিছু মিলিয়ে কত টাকা দরকার আপনার ধারণা মোটামুটিভাবে?

0: 500 টাকা
1: দরকার। এটাই আপনি মনে করেন যে প্রচুর, এর বেশি দরকার নেই।
0: এর বেশি তো দরকার হওয়ার কথা না।
1: যারা আপনি বলছেন যে যাদের হাতে টাকা বেশি আছে সমস্যা শুধু ফিরে আসছে, এই তো আপনার মতামতটা?
0: অনেকটা এরকম।
1: ওদেরকে আপনারা যারা আপনার অভিজ্ঞতায় কি দেখেছেন, যারা মাসে কত টাকা করে পায় মা বাবার কাছ থেকে?
0: কারোর হয়তো 1000 টাকাও আছে, কারোর 800 টাকা আছে, 900 টাকা আছে, সেই দিক থেকে প্রচুর বেশি আছে।
1: তো এখানে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা পারিবারিক আবহাওয়া থেকে বাইরে এসে এখানে শিক্ষা প্রতিষ্ঠানে যখন প্রবেশ করছে, তখন একদিকে তার কাছে কিছুটা স্বাধীনতা এসে যাচ্ছে, কি বলেন? আর অন্যদিকে যে অর্থনৈতিক স্বাধীনতা যেটা, ওটা আগে বাড়িতে থাকতে চেয়ে নিত, মা বাবা প্রয়োজন অনুযায়ী চেয়ে নিত, বা অতিরিক্ত চাইলে তার একটা কৈফিয়ত দিতে হতো, কারণ বোঝাতে হতো। এক্ষেত্রে মা বাবা সেই ব্যাপারটাকে স্বাধীনতা দিয়ে দিচ্ছেন, এবং সেক্ষেত্রে অনেকে ঠিক মতো সেটাকে ব্যবহার করতে পারছে না। এই আপনার অভিমত?
0: হ্যাঁ, এরকমই।
2: ড্রাগের এই সর্বনাশা প্রভাব সম্পর্কে জেলা পুলিশ বিভাগ কতটুকু অবহিত? কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্রী অতুল চন্দ্র হাজারিকা তার সাক্ষাৎকারে এ সম্পর্কে জানান,
3: ড্রাগ এডিকশন একটা সমস্যা হচ্ছে, এটা ইন্টারন্যাশনাল একটা সমস্যা। ড্রাগ বললে আপনার কি বোঝেন? হাসি, হেরোইন, সারাস, কোকেইন, মরফিন, এইগুলো ড্রাগ, ঠিক আছে? কিন্তু আমরা এখানে মানে আমাদের এখানে যা প্রচলিত এগুলি হলো, যেগুলি লোক সাধারণত নেশা গ্রহণ করে ওগুলি হলো, ধরুন আপনি ওই ওপিয়াম, গাঁজা, ভাব, এগুলি রেকর্ড থেকে এটাই বলতে পারি যে 1979 গত বছর, 1990 সালে এই বছর তিনি এখানে যা নার্কোটিক ড্রাগ, সাইকোট্রাফিক সাবস্টেন্স অ্যাক্টের মধ্যে একটাও কেস আমরা এখানে নিতে পারছি না। একটা টু কেসেস ইন 1990, এই বছরে দুইটা কেস হয়েছে। এটা একটা গিরিঘাট আছে শিলচর থানায়, ওই দুইটা কেস হচ্ছে গাঁজার ভাগ প্রহিবিশন একটা যখন বন্ধ রিফিল করে দিচ্ছিল গভর্নমেন্ট, তারপরে আমরা এখন নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্টে আমার যেগুলি কেস নিই, এগুলি কেসে দেখা যায় ডিটেকশনটা হয়েছে, ধরুন আপনি 3 কেজি আর 1 কেজি ভাং ছাত্রছাত্রীদের মধ্যে, এটা ড্রাগ দিতে খুব একটা ভয়ানক একটা রূপ ধারণ করেছে। সেই জন্য আমরা কত 1988 সালে আমরা কতগুলি ব্যবস্থা নিচ্ছিলাম, ড্রাগ টেবলেট, ড্রাগ এডিক্ট কীরকম, এগুলি আমাদের সামাজিক দায়বদ্ধতা নিয়ে আমরা কীরকম এগুলিকে ডিটেক্ট করতে পারি, আর সামাজিক সংস্থাগুলির কোঅপারেশন নিয়ে আমরা কীরকম ডিটেকশন করতে পারি, এগুলি যতগুলি ব্যবস্থা নিচ্ছিলাম। কিন্তু দেখা গেছে প্র্যাকটিক্যাল চললে আমি গত 2 বছর ড্রাগ এডিক্ট এখানে পাওয়া যাচ্ছে না। সম্ভব এটা ট্রাফিকও হচ্ছে, ওটা আমি বলবো না ট্রাফিকও হবে না, কেনগুলি আমার এখানে মণিপুর বা মিজোরাম ওগুলি বার্মার যতগুলি ইন্টারন্যাশনাল বর্ডার আছে ওখান থেকে ড্রাগ ট্রাফিকিং হচ্ছে।
1: আপনি আপনার দিক থেকে এই সম্পর্কে কী সাজেস্ট করেন যে কীভাবে আমরা এই প্রবণতা রোধ করতে পারি? শুধু আইন দিয়ে করা যাবে, পুলিশ প্রশাসন দিয়ে করা যাবে, না এর সঙ্গে আরও কিছু বিষয় জড়িত হওয়া দরকার?
3: না, সেগুলি আছে বলে আমি বলব যে নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট 1985 সালে যা একটা এখন আছে, ওই আগের ওপিয়াম বা গাঁজা ভাগ প্রহিবিশন একটা রিপিল করে তারপরে যে একটা অ্যাক্ট হয়েছে, এটা অনেকটা ডিটারেন্ট অ্যাক্ট বলা যায়। এটা একটার মধ্যে মানুষের যে যতগুলি লোক দোষী ব্যক্তি পাওয়া যায় সেগুলিকে 10 বছর থেকে 20 বছর আর তাদের মানে লাইফ ইন্সুরেন্স দেওয়া যায়, বা 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত তাদের মানে পেনালাইজ করা যায়। সেগুলো এটা দেখা যাচ্ছে যে এটা একটা ডিটারেন্ট অ্যাক্ট, এটা অ্যাক্ট দিয়েও আমরা কাজ করতে পারি। কিন্তু অ্যাক্ট দিয়ে তো সব কাজ চলে না। এখন আপনি দেখুন ফিউচারে আমি কোন সংস্থা জানি, সম্ভব পাবলিসিটি ডিপার্টমেন্টে হবে, অনেকগুলি ওয়ালের মধ্যে তারা ট্রাফির পত্রিকার মতো ওয়াল রাইটিং কিছু দিয়েছে ড্রাগ এজেন্টকে, যা ড্রাগ সম্বন্ধে একটা ব্যক্তিকে কীরকম করতে পারে, এই ক্যান্সার থেকে মারাত্মক জিনিস, হ্যাঁ এটা সেবন করলে অন্তত এই কম বয়স্ক ছেলে মেয়েদের কী হতে পারে, সেই সম্বন্ধে খুব একটা

মানে সোশিয়াল ফোকাস, সোশিয়াল সামাজিক একটা দায়িত্ব আমাদেরকে এই এই সংস্থাগুলি ওয়ার্ল্ড রাইটিং এর মাধ্যম দিয়ে দেখিয়েছে, দিয়েছে। এটা খুব ভালো কথা। সেই জন্য আমি আশা করি যে যতগুলি এজেন্সি আছে, পুলিশ বলুন, এক্সাইজ ডিপার্টমেন্ট আর অন্যান্য যা সংস্থা আছে, ডাইরেক্টলি যা এই নার্কোটিক ড্রাগস এন্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট যারা ইমপ্লিমেন্ট করতে পারে, এক্সিকিউট করতে পারে, ওগুলি সংস্থার বাইরেও তার তার উপর তার উপরেও আরোগুলি সংস্থা তারা এগিয়ে আসতে পারে। এর সামাজিক একটা দায়বদ্ধতা, সামাজিক রেসপন্সিবিলিটি আছে সমাজের, নিজের মা বাবার যেরকম নিজের ছাত্র নিজের ছেলেমেয়ের প্রতি একটা দায়বদ্ধতা থাকে, সেইভাবে আমার সামাজিক সংস্থাগুলিকে আমরা অনুরোধ জানাবা, তারা আগে এগিয়ে আসলে সম্ভব এই একটা মারাত্মক ভয়ানক ড্রাগ নেশা, এই নেশাটা অনেক ক্ষেত্রে আমরা কন্ট্রোল করতে পারবো, অনেক ক্ষেত্রে আমরা কমিয়ে নিতে পারবো।

এতক্ষণ শুনলেন সঙ্গীতালিখ্য জেনে শুনে বেশ, আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন ওস্তাদ আশাদ আলী খাঁর রুদ্রবীণা বাদন, রাগ মিয়াকি তরী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ মিয়াকি তরি রাগে ওস্তাদ আশরাত আলী খাঁর রুদ্র বীণা বাদন শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর।

0: শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। এতে বিভিন্ন ছবিতে শ্রেয়া ঘোষালের গাওয়া গান শুনবেন। প্রথম ছবি উড়ান।
1: কম সুদে লোন চাও, তাও অ্যাপ থেকে? বা
2: অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
3: আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: শ্রেয়া ঘোষালের কণ্ঠে প্রথম গানখানি উড়ান ছবিতে।

শ্রিয়া ঘোষালের কণ্ঠে শুনছেন বিভিন্ন বাংলা ছবির গান। অনুষ্ঠানে এবারের ছবি হেমলক সোসাইটি।

প্রিয়া ঘোষালের কণ্ঠে আপনারা শুনছেন বিভিন্ন বাংলা ছবির গান অনুষ্ঠানে। এবারের ছবি

এই গানটির সাথে শেষ হলো বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: আকাশবাণী শিলচর।
1: কম সুদে লোন চাল, তাও অ্যাপ থেকে?
2: বাড়লফাদে অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
3: আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: হিন্দি গানের অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন আওয়াজ সিনেমা থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

শুনছেন হিন্দি ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে ছবি অবতার, শিল্পী মোহিত চৌহান।

0: গানখানা শুনলেন অবতার সিনেমা থেকে, মহেন্দ্র কাপুর ও নরেন্দ্র চঞ্চলের কণ্ঠে। এখন ছবি তুম ইয়াদ আয়ে, শিল্পী অলকা ইয়াগনিক।
1: হসীন লম্হে, শরীর লম্হে, শর্মিলে লম্হে, ঝিঝকতে লম্হে, পিঘলতে লম্হে, ধড়কতে লম্হে, মহব্বত মে গুজরে ইয়ে তমাম লম্হে, দিল কি পগডন্ডিয়ো পর আপনে পেরো কে নিশান ছোড় গয়ে হ্যায়, মৌসম বদলতে হ্যায়, হওয়ায়ে চলতি হ্যায়,

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে। শেষ গানটি শুনবেন তুমসা নহি দেখা ছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর। এখন আধুনিক গান শুনবেন ক্যাকটাসের পরিবেশনায়।

0: এতক্ষণ শুনলেন আধুনিক বাংলা গান ক্যাকটাসের পরিবেশনায়। আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যা পকল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
0: এখন শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলে শোনাবেন মৌসুমী ভট্টাচার্য।
3: নমস্কার, আমি মৌসুমী ভট্টাচার্য, শিলচর সোনাই রোডে থাকি। আজকে আমি আপনাদের সাথে নিজের কিছু কথা বলতে এসেছি। আমি একজন হোমিওপ্যাথি প্র্যাকটিশনার ও হোম শেফ, আমার এই বিষয়গুলিতে ডিপ্লোমা আছে। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করা, সুস্বাস্থ্যকর উপায়ে রান্না করা এবং নানা রকম কুইজিন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা আমার নেশা। আমার এই রান্না করার নেশা আর সংসারে নিজের আর্থিক অবদান রাখার ইচ্ছা, এই দুটো মিলেই আমি একটা ক্লাউড কিচেন চালিয়েছি। সংসার, স্বামী, সন্তান সামলে আমি আমার পেশনকে বাস্তব রূপ দিতে কিন্তু পিছপা হইনি। এতে আমাকে অনেক পরিশ্রম ও সংগ্রাম করতে হয়েছে। আমি জাতীয় কুকারি কন্টেস্টে যোগ দিয়ে রানার আপ হচ্ছি এবং এটা আমার কাছে খুব গর্বের বিষয়। আমি শুধু একজন হোম মেকার নই, আমি একজন আত্মবিশ্বাসী এবং আনন্দপ্রিয় মানুষ। আমি পরিবার পরিজনদের সাহায্য সবসময় এগিয়ে যাই। আমি যে কোনো পরিস্থিতিতে কিন্তু হাল ছাড়ি না। আমি বিশ্বাস করি নারীরা সব পারে, শুধু দরকার সাহস, ইচ্ছা শক্তি আর পরিবেশে। আমি আজকে একটা সামাজিক সমস্যার কথা আপনাদের সঙ্গে একটু ভাগ করব। সেটা হলো গৃহিণীদের অবদানকে যথার্থ স্বীকৃতি না দেওয়া। আমাদের সমাজে এখনও বলতে শোনা যায় যে তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, তুমি তো শুধু রান্না করো। এই কথাগুলো বলে গৃহিণীদের কাজকে ছোট করে দেখা হয়। অথচ একজন গৃহিণী সকাল থেকে রাত অবধি পরিবারের প্রতিটি সদস্যের দেখভাল করেন। রান্না করা, ঘর পরিষ্কার, সন্তানের পড়াশোনা, অসুস্থের যত্ন সব দায়িত্বই নিজের কাঁধে তুলে নেন। এমনকি অনেক গৃহিণী ছোট ব্যবসাও করেন বা চাকরিজীবী যারা আছেন তারাও কিন্তু এই দায়িত্বগুলো পালন করে থাকেন, যেমন আমিও ব্যবসা করেছি। আমরা যদি সত্যি সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে ঘরের নারীদের সম্মান দিতে শিখতে হবে। গৃহিণীদের কাজকে শুধুমাত্র নারীর কাজ বলে অবহেলা করলে চলবে না। এটা শ্রম, এটা ভালোবাসা, আর এটা সবচেয়ে বড় কথা, এটা ভবিষ্যৎ গড়ার ভিত্তি। আমি আশা করি আমার মতো

0: আরও অনেক নারী তাদের স্বপ্নকে বাস্তব রূপ দেবেন, আর সমাজ ও তাদের কাজকে সম্মান করবে। আমি আরও একটা কথা বলবো, যে শিলচরে যখন রাস্তায় চলি তখন এই আবর্জনা সমস্যাটা আমাকে খুব কষ্ট দেয়। তো সব নারীদের এবং মহিলাদের, মাদের আমি অনুরোধ করব যে নিজের বাচ্চাকে আমরা ছোট থেকে যদি এই আবর্জনা ম্যানেজমেন্ট করা যদি শিখাই, তাইলে সমাজের খুব কল্যাণ হবে। ধন্যবাদ।
1: এতক্ষণ শুনলেন আমার কথা অনুষ্ঠান, এতে নিজের কথা বলে শোনালেন মৌসুমী ভট্টাচার্য, আকাশবাণী শিলচর। এবারে লোকগীতি শুনবেন দীপ্তি রায় ও রুনা লায়লার কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী দীপ্তি রায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন প্রথমে দীপ্তি রায় ও পরে রুনা লায়লার কণ্ঠে। এখন শুনবেন হিন্দি ছবির গান, এতে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন সনমরে ছবির গান।

অনুষ্ঠানের প্রথম গানখানি শুনলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে। এবারের শিল্পী ফলক সাব্বির।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে আপনারা শুনছেন সনম রে ছবির গান। অনুষ্ঠানে এবারের শিল্পী আরমান মল্লিক ও পলক মুচ্চল।

গানখানি শুনলেন অরিজিৎ সিং ও অমল মল্লিকের কণ্ঠে। সনম রে ছবির গান শুনছেন আপনারা। এবারের শিল্পী অরিজিৎ সিং ও অনিরুদ্ধ ভোলা।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গান, সনম রে ছবি থেকে বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

আকাশবাণী শিলচর, কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি সুরের ভেলা অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ যেহেতু মঙ্গলবার, তাই আজ অনুষ্ঠানে আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শোনার পালা। তাই ফোন করুন পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে 262-779 এই নম্বরে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি অনুষ্ঠানের প্রথম শ্রোতা বন্ধু কে রয়েছেন।

0: নমস্কার।
1: নমস্কার, শুভ দুপুর।
0: শুভ দুপুর।
1: আমি এই মুহূর্তে বলছি, অবশ্যই সব শ্রোতা ভাই বোনের ওনারা জানেন, আমার নামটা হলো অনুপ কুমার ভট্টাচার্য। আমার গ্রামের নাম রাম কৃষ্ণনগর, আর জেলাটা হলো ত্রিভূমি।
0: আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত।
1: আপনাকেও খুব ভালো লাগছে। আজকে একেবারে কি বলবো, হয়তোবা নতুন কণ্ঠস্বর শুনতে পেয়েছি বোধ হয়, আমার কানে অনুরণিত হচ্ছে, ঠিকঠাক নাম বলতে পারছি না। তবু বলি, তোমার হাসি আমার সকাল, তোমার হাসি আমার সকাল, তোমার ভালোবাসা আমার বেকাল, তোমার ছোঁয়ায় রঙিন হয় রাত, তুমি থাকলে পূর্ণ হয় আমার প্রতিটা দিন আর গ্রহ। সত্যি তাই, কারণ আকাশবাণী কিশোরের দুটো উপহার, সুরের ভেলা, একটা রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত ওনার পালা, আর আরেকটা হলো আধুনিক গানের। এই দুটো উপহারতে আমরা কিন্তু একেবারে মজে গেছি। তবে মাঝে মাঝে হৃদয়টা বা মনটা একটু যেন অশূন্যতায় বা একটা অপূর্ণতায় ভোগে, কারণ আপনাদের যে একটা প্রিয় অনুষ্ঠান দিতেন, ওই ভয়েস মেইল অনুষ্ঠান, যে হ্যালো গীতমালা, সেই হ্যালো গীতমালাটা সত্যি এটা ফিরিয়ে দিন আপনারা, যদি দেন আমরা কৃতজ্ঞ থাকব।
0: আমরা আমরা চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব।
1: কারণ হ্যাঁ, কেননা মানে আমি যেদিকে যাই অবশ্যই সব শ্রোতা ভাই বোনরা, মানে বিশেষ করে বড়রা পর্যন্ত বলে, আরে অনুপ বা অনুপ ভাই বা অনুপ, এই যে একটা তোমাদের একটা অনুষ্ঠান ছিল রেডিওতে, এত সুন্দর, আজকে মর্নিং ওয়াকে বেরিয়েছি, একটা ছেলে স্কুলে চাকরি করে ওই হায়ার সেকেন্ডারিতে, আমাকে বলছে অনুপদা আগে শুনতাম রেডিওতে হ্যালো গীতমালার প্রোগ্রাম, তোমার ফোন আসতো বা বিভিন্ন শ্রোতা বন্ধুদের ফোন আসতো, কিন্তু এখন কি হলো? আমি বললাম না, আনএভয়েডেবল সার্কামস্টেন্স, এটা এখন হয়নি, জানি না কবে দেবে দেবেন ওরা। যাই হোক, আজকে এই প্ল্যাটফর্মে একটা গান শুনতে চাই, মানে রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত।
0: কি গান শুনবেন বলুন?
1: গানটা হলো এরকম, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু বা, এরকম গানটা।
0: ঠিক আছে,
1: শিল্পী হলেই চলবে। আর যাদের নিয়ে গানটা শুনতে চাইছি, প্রথমে তো আপনি শুনবেন, আমার প্রেমজিৎ বাবু আছেন, মিঠুন চক্রবর্তী ফ্রম বেঙ্গালোর, আর বিশ্বজিৎ পাল আছেন ত্রিপুরা থেকে, আর সুমন মোহরি ত্রিপুরা থেকে শুনবেন, আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য, তারপর আমার ছোট ভাই দেবজিৎ দাস, সজল দা আছেন, সজল মালাকার, কার্তিক মালাকার, আর অরুণ দাস, টিঙ্কু দাস, অবিনাশ দাস, তারপর ছোট বোন নামটা হলো টিঙ্কি দৃষ্টিনাথ, তারপর বাবলি লাবলি, জুহি মালাকার, নমিতা মালাকার, তারপর আছেন শ্যামলী বেগম চৌধুরী, রাসনা বেগম চৌধুরী, বাপন আচার্য, আর এ মুহূর্তে

0: করতে যদি নামটা বাদ পড়ে যায় খারাপ পাবেন না, আমার অন্তরে আছে সেই নাম, আর সব্বার জন্য রইল। ও হো হো, একদম ভুলে গেছি আমার প্রিয় বন্ধু কমরুল ভাই, কমরুল ভাই শুনবেন। আর সব বলা বলি শেষ করে এটুকু শুধু বলি যে আর যেটা জানালাম সেটা যেন বলে ফুলে বিকশিত হয়।
1: আমরা আপনার অনুরোধ রাখার চেষ্টা করব।
0: ঠিক আছে,
1: আপনারা সবাই আমাদের,
0: আর আপনার গলার স্বর জানি না আপনি কে এসছেন, শুনেছি বা শুনিনি এরকম, কিন্তু গলার স্বরটা খুবই মানে অদ্ভুত, ভালো লাগার গলা।
1: ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন।

0: নমস্কার।
1: নমস্কার দাদা ভাই,
0: কে বলছেন আপনি?
1: আমি কুমারঘাট থেকে বুলটি দাস।
0: কুমারঘাট থেকে বুলটি দাস, আপনি কোন গানটা শুনতে চাইবেন আজ?
1: হ্যাঁ দাদা ভাই, আমি রবীন্দ্রসঙ্গীত। যদি তোর ডাক না শুনে কেউ আসে,
0: যদি তোর ডাক শুনে কেউ না আসে।
1: হ্যাঁ,
0: কে আপনাদের আপনার সঙ্গে কি কেউ রয়েছেন?
1: জওহরলাল দাদা ভাই, প্রেমজিৎ ভাই, দাদা ভাই আপনিও রয়েছেন।
0: আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো আছি। আর কে
1: দাদা ভাই, ভালো তো?
0: একদম ভালো, আপনি ভালো?
1: হ্যাঁ দাদা ভাই, আমিও খুব ভালো।
0: ঠিক আছে, আর কি আর কি কেউ রয়েছেন আপনার সঙ্গে?
1: আর বিভিন্ন মাধ্যমে যারা যারা শুনছেন দাদা ভাই, সবাইকে নিয়ে শুনবো, নাম বললে তো শেষ হবে না।
0: হ্যাঁ, সবাই
1: অনেক শ্রোতা বন্ধু রয়েছেন দাদা ভাই, অপেক্ষা করছেন।
0: আমাদের সুরের ভেলা অনুষ্ঠানটি এরকম, সবাই মিলে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনি। তো
1: হ্যাঁ হ্যাঁ।

0: নমস্কার।
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি।
0: কোথা থেকে বলছেন?
1: শিলিগুড়ি জেলার আনিপুর থেকে।
0: আপনাকে আমাদের সুরের ভেলা অনুষ্ঠানে স্বাগত।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে এই মুহূর্তে যারা আকাশবাণী শিলচর কেন্দ্রের এই রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান সুরের ভেলা শুনছেন, সবাইকে নমস্কার। আর আজকে আপনার সঙ্গে ফার্স্ট কথা বলছি, আমার ভালো লাগছে আপনার অথবা সুরের ভেলা অনুষ্ঠানে প্রথম এসেছেন সম্ভবত।
0: আমারও খুব ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে।
1: আর আজকে আমি গান শুনতে চাই। আজকে আমাকে গান শুনিয়ে দিন, গানটি হচ্ছে ও আমার দেশের মাটি।
0: ও আমার দেশের মাটি,
1: দেখুন সেই গানটি তো একটি দেশাত্মবোধকের মধ্যে পড়ছে, তাই শুনতে আমার ইচ্ছে হচ্ছে। যেহেতু দেখুন আজকের দিনে, বিশেষ করে আজকে 9 জুন 1900 স্বাধীনতা

সংগ্রামী মানে আদিবাসী নেতা বিরসা মুন্ডা জি, তিনি কিন্তু প্রয়াত হয়েছিলেন আজকের দিনে। আরেক দিকে দেখছি আমরা এখানে মানে কি বলবো মানে স্বাধীনতা সংগ্রামী 1934-এ তিনি বিপ্লবী ইয়ে হয়েছিলেন আজকের দিনে মানে ফাঁসি হয়েছিল দীনেশচন্দ্র মজুমদারে। তাই দেখুন আমরা বিশেষ করে আমাদের মানে ভারতবাসী বর্ষে যারা আমরা নাগরিক যারা আমাদের প্রত্যেকে কিন্তু কর্তব্য রয়েছে যে বিশেষ করে যারা স্বাধীনতা সংগ্রামী যারা আমাদের ভারতবর্ষের জন্য লড়াই

0: আজকে আমরা সবাই দেশের ডাকে দাসত্ব করতাম, তাই আমাদের সকলেরই কর্তব্য যে উনাদেরকে একটুখানি আমরা স্মরণ করবো। আজকের দিনে আমি শ্রদ্ধাঞ্জলি জানাই উনাদেরকে।
1: একদম ঠিক বলেছেন।
0: আর এই মুহূর্তে যারা আকাশবাণী শিল্পের এই অনুষ্ঠান শুনছেন সবাইকে নিয়ে শুনবো, আর দু চারজনের নাম আমি বলতে চাই। প্রথমে তো রয়েছেন অনুপ কুমার ভট্টাচার্য মহাশয়, রামকৃষ্ণনগর থেকে শুনবেন, তারপর জহরদাস শুনছেন অবিনাশ কেলি, তারপর রয়েছেন আশুতোষ দেবনাথ মহাশয়, নিতিন চক্রবর্তী বেঙ্গালুর থেকে, আর কমরুলক মজুমদার, দেবজিৎ দাস, আর রয়েছেন প্রতিভা দত্ত, সঙ্গীতা দেবন মহাশয়, অশোতমা ভট্টাচার্যি, আর যারা এই মুহূর্তে শুনছেন সবাইকে নিয়ে আপনি শুনবেন দাদা।
1: হ্যাঁ হ্যাঁ অবশ্যই
0: আপনি শুনবেন। আর আপনি আসবেন আমাদের এই মানে শিরোনাম অনুষ্ঠানে, তখন আপনার সাথে কথা বলবো।
1: নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই।
0: আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন,
1: আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের
0: সঙ্গে থাকুন, আপনারা শুনতে থাকুন আকাশবাণী শিলচরের এই অনুষ্ঠান, সবাইকে নিয়ে শুনবো। আর রাজা কলাকার বাবু আপনি শুনবেন, অনুষ্ঠানে ফোন করবেন। ধন্যবাদ,
1: সঙ্গে থাকুন।

0: নমস্কার,
1: নমস্কার।
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, আমি লালাবাজার থেকে বলছি, রামপুর ব্যস্ত।
0: সুরের ভেলা অনুষ্ঠানে আপনাকে সুস্বাগত।
1: ধন্যবাদ দাদাভাই, আর আপনিও আজকে সুরের বেলাতে প্রথম এসেছেন, তাই আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের সুরের বেলায়।
0: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
1: আর 12টার সময় যে আপনি সনম দের ছবির গানগুলো বাজিয়েছিলেন, মানে খুব বেশি ভালো লেগেছে। আর মানে আগে আমাদের ভালো লাগার একটা অনুষ্ঠান ছিল আপনাদের দরবারে, এটাতে আমরা ভালো লাগার পছন্দ লাগার কথা বলতাম, কিন্তু অনুষ্ঠানটি এখন নেই। তাই বলছি যে সনম দের ছবির গানগুলো খুব বেশি ভালো লেগেছে। বিভিন্ন মাধ্যমে আমরা গান শুনি, কিন্তু রেডিওতে যেগুলো গান মানে ভালো লাগে। আজকে তো বৃষ্টি বৃষ্টি দিন, আর ঘরে বসে বসে সনমের ছবির গানগুলো শুনছি, খুব ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ জানাই।
0: আপনাদের শোনাতে পেরে আমাদেরও ভালো লাগে গান। আজ আজ আপনি আমাদের এই অনুষ্ঠানে কোন রবীন্দ্রসঙ্গীত শুনতে চাইবেন?
1: আজকে শুনবো তোমার খোলা হাওয়ায়, ওই গানটি শুনবো। যদি সম্ভব হয় যে সম্ভব যদি হয় তো লোপা মুদ্রা মিত্রের কণ্ঠে শুনিয়ে দিলে ভালো হবে।
0: আচ্ছা, আমরা চেষ্টা করছি, দেখছি আমরা কোন শিল্পীর গান আপনাদের জন্য আপনাদের শোনাতে পারি।
1: আমার সঙ্গে শুনবেন আমার বন্ধু আছেন হাইলাকান্দি, লক্ষ্মীশ্বর দে শুনবেন, ভাই রাজামালাকার শুনবেন, কমরুল ভাই শুনবেন, আর শুনবেন বাপ্পন আচার্য, দেবজিৎ দাস, আর কৈলাসর দে শুনবেন, আশুতোষ দেবনাথ, সঙ্গীতা দেবনাথ, অবিনাশ তেলি, আর লাভলি বাবলি মৌসুমী, রিয়া দাস, টিঙ্কু দাস, অরুণ দাস, মোটামুটি বিভিন্ন বাইদ্যমে যারা অনুষ্ঠান শুনছেন সবাইকে সঙ্গে নিয়ে শুনবো। আর আজকে তো প্রথম, আজকে আপনাকে পেলাম, আপনিও কিন্তু শুনবেন।
0: একদম একদম একদম।
1: একটা অনুরোধ রাখছি দাদাভাই, অনুষ্ঠানের লাস্টে আপনার নামটা কিন্তু অ্যানাউন্স করবেন।
0: হ্যাঁ, অনুষ্ঠানের শেষে আমি আমার নামটা বলে দেব, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন।
1: হ্যাঁ, আর অনুষ্ঠান আমাদের খুব বেশি ভালো লাগে সুরের বেলা, আর মধ্যে মধ্যে আসবেন, কিন্তু আমাদের ভালো লাগবে।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, একদম নিশ্চয়ই।
1: তাহলে রাখছি, নমস্কার।
0: নমস্কার নমস্কার।

0: নমস্কার,
1: হ্যালো, নমস্কার।
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি হাইলাকান্দি মোহনপুর থেকে বলছি, শঙ্কর রায়।
0: সুরের ভেলা অনুষ্ঠানে আপনাকে সুস্বাগতম।
1: আপনাকে ধন্যবাদ। তো আজ গান শুনবো,
0: হুম,
1: আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে জীবন পূর্ণ করো।
0: আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, নিশ্চয়ই। আপনার সঙ্গে কি আরো কেউ রয়েছেন?
1: হ্যাঁ, আমার সঙ্গে রয়েছেন উজানগর থেকে জহরলাল বর্মন,
0: হুম,
1: আর আছেন কম্বুল ভাই, আর অনুপ কুমার ভট্টাচার্য। আর এই মুহূর্তে যারা এই অনুষ্ঠানটি শুনছেন, সবাইকে নিয়ে শুনবো গানটি।
0: একদম একদম, আপনারা সবাই সঙ্গে থাকবেন।
1: ঠিক আছে, ধন্যবাদ।
0: হ্যাঁ, নমস্কার।

0: নমস্কার।
1: নমস্কার,
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি লালা থেকে সৌরভ দাস বলছি।
0: লালা থেকে বলছেন, আপনাকে আমাদের সুরের ভেলা অনুষ্ঠানে সুস্বাগত।
1: হ্যাঁ দাদা ভাই, আমি তো অনেকে তো ফোন করতাম, ঠিক আছে, আমি তো আজকে একটা লাইন পেয়ে গেলাম, আমার তো ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকে।
1: আর হ্যাঁ দাদা ভাই,
0: কেমন আছেন?
1: আমি ভালো আছি, আপনি কেমন আছেন দাদা ভাই?
0: আমিও ভালো আছি, এই ভর বৃষ্টির দিনে ভিজতে ভিজতে।
1: হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, অনেক অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি, আমরা তো মাছ মেরে তো শেষ হয়ে যাচ্ছি, কি বলবো।
0: ঠিক আছে, আচ্ছা তো আপনি কোন গানটা শুনতে চাইবেন?
1: আমি তো শুনবো পাগলা হওয়া নতুন, এটা হবে না? না,
0: পাগলা হওয়ার বাদল দিনে। হ্যাঁ অবশ্যই, আপনার জন্য আমরা পাগলা হওয়ার বাদল দিনে শোনাবো আপনাকে। এবং আপনার সঙ্গে যারা রয়েছেন তাদেরকে কে আছেন আপনার সঙ্গে?
1: আমার সাথে আছেন মা, আছেন বাবা, আছেন আর আমার লালাপুর থেকে একজন জেঠু শুনবেন, উনি দোকানদার, ঠিক আছে।
0: আচ্ছা,
1: আর আমার অনুপমা ভট্টাচার্য দাদা, এম খুব ভালো, প্রেমজি চক্রবর্তী, লাভনি বাবলি, মৌসুমী রায়, এরপরে গিয়া আমরা বৌদি আছেন পল্লবী রানী দাস, আর মা আছেন শিবরানী দাস, বাবা আছেন সুনীল চন্দ্র দাস।
0: আচ্ছা আচ্ছা,
1: আর রান্ত লাভা থেকে শুনবেন রান্তপুর কাইস্ত, আর রুমনপুর কাইস্ত, তাপসপুর কাইস্ত, টিঙ্কুপুর কাইস্ত।
0: আচ্ছা, সবাইকে আপনি শুনবেন, আপনারা সবাই সঙ্গে থাকুন।
1: হ্যাঁ হ্যাঁ,
0: নমস্কার।
1: ঠিক আছে ঠিক আছে, নমস্কার।

নমস্কার নমস্কার, নমস্কার, কে বলছেন? কোনো কারণে আমাদের সংযোগটা বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে।

0: হ্যালো,
1: নমস্কার নমস্কার
0: নমস্কার দাদা ভাই, আমি হাইলাকান্দি লক্ষ্মী শহর থেকে বলছি, রাজামালাকার।
1: আপনাকে সুরের ভেলা অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত।
0: ধন্যবাদ, সত্যি ভীষণ ভালো লাগছে আপনাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে পেয়েছি, এবং মানে এই সুন্দর অনুষ্ঠানে আপনাকে আবার আগামীতেও পাবো এই আশায়। আজকে এই সুরের ভেলায় গান শুনতে চাই।
1: নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ, আজ আজকে গান শুনবেন?
0: গান শুনবো আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে।
1: আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে, আজ বৃষ্টির দিন, খুব
0: একদম
1: সঠিক পছন্দ। কেমন এই বৃষ্টির দিন কেমন কাটছে আপনার?
0: এই মুহূর্তে আমি মানে শিলচরেই আছি, শিলচরেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টি মাখা দিনে গানটি শুনতেও ভালো লাগছে, আর আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, শ্রোতা বন্ধুদের গান শুনতে পারছি, সত্যি মানে খারাপ হলেও ভালো হয়ে যাচ্ছে আমাদের এই মুহূর্তগুলো।
1: একদম একদম ঠিক তাই, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার সঙ্গে কি আরো কেউ রয়েছে যারা এই গানটি?
0: হ্যাঁ, দুই একজন শ্রোতা বন্ধুদের নাম নিয়ে নিচ্ছি।
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, রয়েছেন দাদাভাই শিবাজি রুদ্র পাল, আর দাদাভাই জহরলাল বর্মন, আর প্রেমজিৎ দাদা রয়েছে, রান্ত দাদা, আর কমদুল দাদা রয়েছে, আর সিন্ধু দাদা, আর দিদিভাইদের মধ্যে প্রতিভা দিদি, মনিকা দিদি, পূর্ণিমা দিদি, রুমা দিদি, শান্তা দিদি, আর লাভলি দিদি, আর জুহি মালাকার, আর এই মুহূর্তে সঙ্গীতা দিদি রয়েছেন, আর এই

0: সাথে যারা যারা অনুষ্ঠানটি শুনছেন তাদের সবাইকে নিয়ে শুনবো,
1: সবাইকে নিয়ে আমরা শুনবো আপনার পছন্দের গান।
0: আপনিও শুনবেন কিন্তু দাদা ভাই,
1: একদম একদম, আমি তো রয়েছি আপনাদের সঙ্গে, তো আমরা সবাই মিলে এখন শুনবো আপনার পছন্দের গান, আজি ঝরো ঝরো মুখরো বাদল দিনে।
0: ঠিক আছে, ভালো থাকুন, নমস্কার।
1: নমস্কার।

শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আজ সময় ফুরিয়ে এসেছে, তাই অনুষ্ঠান থেকে এখনই বিদায় নিতে হচ্ছে। আপনাদের সঙ্গে আবার কথা হবে, গান হবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীতের ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা, আকাশবাণী শিলচর।

এতক্ষণ শুনলেন আধুনিক গান ইলা বসুর কণ্ঠে, আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29:37। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার 12 বছর ধরে দেশের যুব, মহিলা ও কৃষকদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে স্থলবন্দর পরিচালন ব্যবস্থা এলপিএমএস এর সূচনা করবেন। মধ্যপ্রদেশের ইন্দোরে আজ আন্তর্জাতিক ব্রিক্স

বার্ষিক কৃষি সম্মেলন শুরু হয়েছে। ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আবারও পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক আদালত H-1B ভিসা আবেদনের জন্য ধার্য 1 লক্ষ মার্কিন ডলারের অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। দেশের যুব মহিলা ও কৃষকদের স্বার্থ রক্ষার জন্য তার সরকার গত 12 বছর ধরে নিরলসভাবে কাজ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, 140 কোটি নাগরিকের আশীর্বাদ ও দেশ আগে এই মূল নীতিকে সামনে রেখে সরকার বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণের জন্য কাজ করে চলেছে। এই প্রচেষ্টার ফলেই পরিকাঠামো ক্ষেত্রে থেকে ডিজিটাল বিপ্লব সব ক্ষেত্রেই ভারত সারা বিশ্বে এক অগ্রণী শক্তি হিসেবে উঠে এসেছে বলেও তিনি উল্লেখ করেন। উন্নত ভারতের পথে এগিয়ে যেতে তার সরকার সেবা, সুপ্রশাসন ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাবে বলে শ্রী মোদী মত ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 12 বছরে সবকা সাথ সবকা বিকাশের আদর্শে অনুপ্রাণিত হয়ে ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে দেশ একটি শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গঠনের পথে এগিয়ে চলেছে। একটি সংস্কৃত শোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, জাতি গঠনের কাজে সরকারের সবচেয়ে মূল্যবান সম্পদ হল নিষ্ঠা ও সেবার মনোভাব। তিনি আরো বলেন যে ব্যক্তি অন্যের কল্যাণে ঈর্ষান্বিত না হয়ে সৎ ও মহৎ কাজ সম্পাদন করেন, প্রকৃত অর্থে তাকেই জ্ঞানী বলা যায়। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আজকের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাক টিকিট প্রকাশ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থা LPMS এর সূচনা করবেন। সরকারের স্মার্ট বর্ডার ব্যবস্থা রূপায়ণের অঙ্গীকারের উদ্যোগ হিসেবে এই পদক্ষেপ। এর আওতায় প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সাহায্যে সীমান্ত পারে বাণিজ্য ও যাত্রী চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করা ও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর সীমান্ত পরিচালন ব্যবস্থায় এটি এক যুগান্তকারী পদক্ষেপ। স্বরাষ্ট্রমন্ত্রী এই উপলক্ষে মেঘালয়ের ডাউকি এবং ত্রিপুরার সিমনপুর স্থলবন্দরে নবনির্মিত বাসস্থানেরও উদ্বোধন করবেন। হ্যাম্পটন স্কাই রিয়েলিটি লিমিটেডের বিরুদ্ধে অর্থ তছরুপের একটি মামলায় তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ED পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং জাতীয় রাজধানী দিল্লির 6টি স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। এর মধ্যে রয়েছে পাঞ্জাবের লুধিয়ানা ও জলন্ধর, উত্তরপ্রদেশের বারেলি এবং দিল্লি নয়ডার অঞ্চল। ED আধিকারিকরা জানিয়েছেন, হ্যাম্পটন স্কাই রিয়েলিটি লিমিটেডের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তির বাসভবন এবং ব্যবসায়িক কার্যালয়কে এই অভিযানের আওতায় রাখা হয়েছে। আদিবাসী নেতা বিরসা মুন্ডার মৃত্যু বার্ষিকীতে আজ সারাদেশ তাকে যথাযথ মর্যাদায় স্মরণ করছে। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, ধরতি আবা বিরসা মুন্ডার জীবনযাত্রা সাহস, আত্মসম্মান ও ন্যায়ের প্রতি অবিচল অঙ্গীকারের প্রতীক। ঝাড়খণ্ডের রাজ্যপাল ও পরবর্তীকালে উপরাষ্ট্রপতি হিসেবে তার জন্মভূমি উলিহাটু পরিদর্শনের কথাও স্মরণ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার আত্মত্যাগ দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, জল, জঙ্গল ও জমি রক্ষার লক্ষ্যে বিরসা মুন্ডার অদম্য সাহসিকতার সঙ্গে বিদেশী শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সমাজ মাধ্যমের এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উলগুনান আন্দোলনের মাধ্যমে বিরসা মুন্ডা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে বাংলায় জলজীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। মধ্যপ্রদেশের ইন্দোরে আজ আন্তর্জাতিক ব্রিক্স কৃষি সম্মেলন শুরু হয়েছে, চলবে 13 জুন পর্যন্ত। সম্মেলনে

0: 21টি দেশের কৃষিমন্ত্রী, ঊর্ধ্বতন আধিকারিক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা, কৃষিক্ষেত্রে উদ্ভাবন, জলবায়ু বান্ধব কৃষি, কৃষি বাণিজ্য এবং ক্ষুদ্র কৃষকদের ক্ষমতায়ন, পুষ্টিকর খাদ্য উৎপাদন ও কৃষকদের আয় বাড়ানোর মাধ্যমে জীবিকা নির্বাহ সহজ করে তুলতে দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এই সম্মেলনের মূল লক্ষ্য বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান উল্লেখ করেন।
1: খাদ্য সুরক্ষা পোষণ ওর আজীবিকা, খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করি ভরপুর খাদ্যান্ন মিলে, সুরক্ষিত ওর পৌষ্টিক ভোজন ওর কিষান কি আয় ভি বড়ে ওর জীবন স্তর মে ভি সুধার হো, কৃষি ব্যাপার ওর সহযোগ ये प्राथमिकता एक दूसरे देश में व्यापार की संभावनाएं भी बढ़े और सहयोग भी बढ़े, आपस में निवेश भी आए, टेक्नोलॉजी का आदान प्रदान भी हो, बाजार तक पहुंच भी आसान बने एक दूसरे देश में, ताकि मिलकर एक साझा प्रगति को बढ़ावा दे सके।
0: 12 জন অংশগ্রহণকারী দেশগুলির কৃষিমন্ত্রীদের মধ্যে একটি বিশেষ বৈঠক হওয়ার কথা। এতে ক্ষুদ্র কৃষক, নারী ও যুবকদের মাধ্যমে খাদ্য নিরাপত্তার উপর আলোকপাত করা হবে। ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আবারও পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের নাগরিকদের মধ্যে ধর্মের নামে ভারত বিদ্বেষী মনোভাব জিয়ে রাখার জন্য ইসলামাবাদ সব রকম উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ইসলামাবাদ ভারত সম্পর্কে অসত্য ছড়ানোর উদ্দেশ্যে সেদেশের মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠীদের ফিতনা আল হিন্দুস্তান বলে সম্বোধন করছে। শ্রী হরিশ আরো বলেন, ইসলামাবাদ নতুন দিল্লিকে অহেতুক দোষারোপ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি পাকিস্তানের রাজনৈতিক কাঠামো এবং প্রশাসনের উপর সামরিক বাহিনীর কর্তৃত্বের বিষয়টি তুলে ধরে বলেন, সাম্প্রতিক কালে যে সাংবিধানিক সংশোধন করা হয়েছে তার মুখ্য উদ্দেশ্য হল প্রশাসনের উপর সামরিক বাহিনীর আধিপত্য বজায় রাখা। পাকিস্তান যেভাবে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে আফগানিস্তানে সামরিক অভিযান চালাচ্ছে তার তীব্র নিন্দা সাধারণ নাগরিকদের প্রাণহানিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। তিনি আরো বলেন, সামরিক অভিযানের নামে আফগান নাগরিকদের হত্যা নিন্দনীয়।
2: Pakistan's campaign of military airstrikes against Afghanistan is causing huge civilian casualties suffering to the Afghan people. We reiterate airstrikes, cross-border firing and targeted killings. We support the Secretary General's call urging compliance obligations under international law, including international humanitarian law and ensuring protection of civilians. Such unconscionable acts of violence are a blatant assault on Afghanistan's sovereignty and a threat to the region's peace and stability. India strongly condemns the airstrikes on Afghan territory, which are flagrant violations of international law and the UN Charter and the principle of state sovereignty.
0: মার্কিন যুক্তরাষ্ট্রে H-1B ভিসা আবেদনের জন্য ধার্য $1,00,000 অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছে সেদেশের এক যুক্তরাষ্ট্রীয় বিচারক। ম্যাসাচুসেটসের বস্টনে অবস্থিত মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লিও সেরোকিন এক রায় বলেন, কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই H-1B ভিসা আবেদনের ওপর এই কর আরোপ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের অধিকার নিয়ে কাজ করার সংগঠনগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ইরান ও ইসরায়েলের একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রথমে এই ঘোষণা করেন। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, উভয় পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতি চাইছে এবং শান্তির জন্য চূড়ান্ত আলোচনা চলছে। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তর জানিয়েছে, চুক্তি লঙ্ঘন করলে তারা ইসরায়েলকে সমুচিত জবাব দেবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার 12 বছর ধরে দেশের যুব, মহিলা ও কৃষকদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে স্থলবন্দর পরিচালন ব্যবস্থায় LNPS এর সূচনা করবেন। খবর এখনকার মতো শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
3: আকাশবাণী শিলচর।
4: কম সুদে লোন চাও তাও অ্যাপ থেকে, বা
5: মূল্য ফাঁদে অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
6: RBI এ কথা বলে
7: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: এবারে শুনবেন লোকগীতি, হরিপদ দাসের পরিবেশনায়।
1: দিনহীন মুর্শিদে কয়,

এতক্ষণ লোকগীতি শুনলেন হরিপদ দাসের পরিবেশনায়, আকাশবাণী শিলচর। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন বটুক নন্দীর গিটার বাদন।

0: এতক্ষণ গীত শুনলেন ঘনশ্যাম দাসের পরিবেশনায়। আকাশবাণী শিলচর আমাদের প্রথম অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে।
1: 10 जून शाम 4 बजे सिर्फ विविध भारती पर।
2: आप सुन रहे हैं विविध भारती राष्ट्रीय सेवा देश की सुरीली धड़कन। अगला कार्यक्रम है सखी सहेली।

নদীসাই তাবিরে সকি খিবি আমুসনা দেবী মাম ফিব মনিপুরী থরম আসে আকাশবাণী শিলচর কেন্দ্রদিনে হজিক মতামি এন পদ্মাবতী কন্ঠকি মতামিসাইনিখ হজিক লবিরসি কলাকার এন পদ্মাবতী।

এবো আকাশবাণী শিলচর প্রোগ্রাম খাই রাউশিনে হামজো মাঘা সমা খারিহি সাইনশিনী জিনী ডিমাসা প্রোগ্রাম কে চেন্ডু মিডিয়াম ওয়েবনি মিটার রাজাথাম বিশাথাম মাগনি পয়েন্ট মাগথাম মাগনি গ্রাউডে রাজা যাই মাখন যাই খিলো হার্টসা অডেহে এফ এম নি রাজাশি মাগনি পয়েন্ট মাগথাম মেঘা হার্টসা তিনি মারবাড়ি বসাইন জুন বুদানি সাইন স্কু ইংরাজি মেথেনি রিজিঙ্গিনি মাইথে খন্ড জিনি ডিমাসা প্রোগ্রাম হা দিনে খনারি নাম গিবিন গিবিন রাজাবের খুরাংহা রাজাবটাইনি প্রোগ্রাম থাইরেলি বিরেলি হদেহে নালাইলাইনি সাইনশিনি গ্রাজমা দোহা স্কুন্তাও হা রাজায়া বিশাল লংটাসানি খুরাংহা রাজাবটাই খনালাইনাম

ডিমাচা প্রোগ্রাম খালাইডু আকাশবাণী শিলচর খেন্টনি ফ্রাম রিজায়া সিঙ্কি জারম্বুজানী খুরং আর জাবতাই খালাইকা রিজাবতাইনি প্রোগ্রাম থাইরেলি নিবিরেলি তিনি দে এরহানিং জামকা আকাশবাণী শিলচর দোহা সাইচিনি রজমা খালাইনাম আকাশবাণী শিলচর গ্রজমা পুরিডু বৈশালী বর্মন মন্ত্রী হজা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মিয়াহা স্টেট কাউন্সিল নি মাঝি গিনি মন্ত্রী রাও অডেহে খলমা হাফাইনি গিনি মন্ত্রী কে লাপাহি পোর্টফোলিওস কে অপাখা মন্ত্রী হজা এবং রকিও সোশ্যাল মিডিয়া হাফ্রং খনারিবা মন্ত্রী হজা নি গিটে নিফ্রং বু ন পলিটিক্যাল অ্যাফেয়ার্স পাবলিক কনস্ট্রাকশন পাওয়ার ইনফরমেশন পাবলিক জন রিলেশন টু নিকে গিবেন গিবেন বিদেব খাইকোবা খলংমা হাফাইনি গিনি মন্ত্রীহা কৌশিক রায় নে জিকফু লিঙ্কু সিভিল সাপ্লাইস কনজিউমার অ্যাফেয়ার্স ন উরবান অ্যাফেয়ার্স অডে ইরিগেশন নি বিদেবকে নাইসমানে গাওপাখা অডেহে কৃষ্ণন্দু পল নে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং হাডিংনি এরিয়া অডেহে খলংমা হাফাইনি ডেভেলপমেন্ট নি বিদেবকে নাইসমানে গাওপাখা অশ্বিনী রয় নে সোশ্যাল জাস্টিস অডে এম্পাওয়ারমেন্ট ল্যান্ড কনজারভেশন মাইনরিটি ওয়েলফেয়ার অডেহে ডেভেলপমেন্ট নি বিদেবকে নাইসমানে গাওপাখা অশোক সিঙ্গল নেবো সাউ স্বাস্থ্য অডে ফ্যামিলি ওয়েলফেয়ার মেডিকেল এডুকেশন অডেহে রিসার্চ নিবেদেবকে নাইসমানে অপাখা নির্মল বরানে কালচারেল অ্যাফেয়ার্স ইন্ডাস্ট্রি কমার্স পাবলিক এন্টারপ্রাইজেস অডেহে বিজনেস টাইয়াবা হ্যান্ডলুম টেক্সটাইলস সেরিকালচার স্পোর্টস অডেহে জালাই রাউনি ওয়েলফেয়ার স্কিল ডেভেলপমেন্ট অডেহে এন্টারপ্রেনারশিপ কালচার নিবেদেবকে নাইসমানে অপাখা জয়ন্ত মল্লা বরুয়ানে ফাইন্যান্স ফরেস্ট অডেহে এনভায়রনমেন্ট মাইন্স অডেহে মিনারেলস নিবেদেবকে নাইসমানে অপাখা কেশব মহন্তনে রেভিনিউ অডেহে ডাইজেস্টার ম্যানেজমেন্ট সায়েন্স অডেহে টেকনোলজি ক্লাইমেট চেঞ্জ অডেহে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন নিবেদেবকে নাইসমানে অপাখা নন্দিতা দেবীনে অ্যানিমাল হাজবেন্ড্রি ভেটেরিনারি অডেহে ফিশারি নিবেদেবকে নাইসমানে অপাখা পীযূষ হাজারিকানে এগ্রিকালচার ওয়াটার রিসোর্স অডেহে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স নিবেদেবকে নাইসমানে অপাখা রানোজ পিগুনে স্কুল এডুকেশন হায়ার এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট অডে ইনফরমেশন টেকনোলজি নিবেদেবকে নাইসমানে অপাখা সুশীল বরগোহাইন নেবো ওয়াটার রিসোর্স অডেহে জাস্টিস নিবেদেবকে নাইসমানে অপাখা মন্ত্রী হজা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আশা খালাইডু গোদান পোর্টফোলিও সাবা মন্ত্রী রাও খাজা মোজাং হামশিশি ক্লেহি খুশি দাংনাং প্রধান মন্ত্রী আবাস যোজনা নিগেদেনি ফ্রং দোহাসো শিহা খুটি প্রিথাওয়া হি ন টাংখা ইউনিয়ন হাউজিং অডেহে উরবান অ্যাফেয়ার্স নি মন্ত্রী মনোহর লাল শান্তিবা প্রধান মন্ত্রী আবাস যোজনা প্রজেক্ট নিগেদেনি ফ্রং টয়লেটস এলপিজি পাইপ গ্যাস অডেহে ডি লিঙাব নিখেব গোদাই ননি ফেসিলিটি সাহা খ্রিপ রিপাঠার ডু মন্ত্রী শ্রীলাল শান্তিবা এব সাকসেস চাইয়াবা দে দেশনি হাউজিং সেক্টর হা নুহিডু এবকে লাহি দেশনি সিবুংটু নার্সিং ইজত সিকিউরিটি অডে আশা খালাইবাকে নুডু ইউনিয়ননি মন্ত্রী খনারিবা দেশা ডেভেলপমেন্ট জারো ফালাইয়াবা লাইলাইয়াবা মাঝিগিনি মাইথাই ফ্রাং শে মন্ত্রী স্কাউ নরেন্দ্র মোদী নি লিডারশিপ হা ফ্রাং শে দেশা ডেভেলপমেন্ট জারো ফালংবা বু শান্তিবা শুলি ইয়াবা নখর টুনে ওয়েলফেয়ার প্রোগ্রামস নিকলেহি ব্লু প্রিন্ট সামি টাইয়াবা নিং মুলুকনি স্কাহা মাসি ইন্সপিরেশন জাখা আকাশবাণী জনপানি মিয়াহা সাইন জাইখালি বিশাব্রি মাইথেজি শোকা রিসাজি স্কু টিমজি ডো মাইথেনি মিয়ানি বসাইনহা ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসনি বুমু ডাংসলেহি অল ইন্ডিয়া

আকাশবাণী শিলচর। এখন শুনবেন প্রথমে আজকের ও পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। ৬:১৫ শুনবেন বাংলা ছবির গান। ৬:৪৫ শুনবেন অনুষ্ঠান চাষাবাদের কথা। এতে গরুর কৃত্রিম প্রজনন নিয়ে বলবেন কথা অখিলচন্দ্র চৌধুরী। ৮:০০ হিন্দি কথিকার অনুষ্ঠান। বিজ্ঞাপন ওর নাম জনতা নিয়ে বলবেন পূর্ণেন্দু কুমার। লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন মধুবন্তী সরকারের কণ্ঠে ৮:৩০। ৯:১৫ শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। ৯:৩০ শুনবেন গজল। শান্তি হীরানন্দ ও সুকুমার মিত্রের কণ্ঠে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন শিল্পী পণ্ডিত পূর্ণব্রত দাশগুপ্তের কণ্ঠে ১০:০০। এবারে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনবেন অমৃতবাণী ৬:০৫ বন্দনা ৬:১০ ৬:৩০ খেতে খামারে ৬:৩৫ লোকগীতি শুনবেন সুস্মিতা হোম চৌধুরীর পরিবেশনায়। ১১:৩০ লোকগীতি শুনবেন সুস্মিতা হোম চৌধুরী ও গোপা চৌধুরীর পরিবেশনায়। এছাড়া ১:৪০ আবারও শুনবেন লোকগীতি দোহারের শিল্পীদের পরিবেশনায়। ৭:০৫ সুপ্রভাত দেশবন্দনা শুনবেন ৭:২০। ৭:৪০ ও ১:১৫ রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিশ্বরাজ ভট্টাচার্যের পরিবেশনায়। ৮:৪০ আধুনিক গান শুনবেন রত্নদিবা নাথের পরিবেশনায়। এছাড়া ১২:৩০ শুনবেন আধুনিক গানের ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। হিন্দি ছবির গান ৮:৫০ ১০:৩০ ১২:০০ ও

রাত 7:15। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শুনবেন বুধাদিত্য মুখোপাধ্যায়ের সেতার বাদন। সকাল 9:30 খেয়াল শুনবেন সুমন্ত সরকারের কণ্ঠে। এছাড়া লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের কণ্ঠে ঠুমরি শুনবেন রাত 8:15। বেলা 10:00 বাংলা ছবির গান, বেলা 11:00 গজল শুনবেন জগজিৎ সিং এর কণ্ঠে, বেলা 11:30 শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন অনন্যা গুপ্ত। দুপুর 2:00 ভজনের শিল্পী নীলাঞ্জনা চক্রবর্তী, দুপুর 2:30 নজরুল গীতির শিল্পী গৌতমী মালাকার। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 শুনবেন শিরোলাল দাসের দোতারা বাদন, অনুষ্ঠানে রাত 8:30 শুনবেন দিলীপ কুমার সিনহার ম্যান্ডোলিন বাদন। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধে 6:15 অনুষ্ঠান 2:20 1:20। চাষাবাদের কথা সন্ধে 6:45, এতে গরুর কৃত্রিম প্রজনন নিয়ে বলবেন অখিল চন্দ্র চৌধুরী, ও এর অব্যবহিত পরেই শুনবেন চাষের গান নাজিম উদ্দিন বরভুইয়া ও অন্যান্যদের পরিবেশনায়। রাত 8:00 কথিকার অনুষ্ঠান, এতে মুদ্রিত বই বনাম ইবুক নিয়ে বলবেন সৌমিত্র বৈশ্য। দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15, রাত 9:30 শুনবেন অনুষ্ঠান ডাক্তারের দরবারে, এতে থাকবেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ভাস্কর কান্তিনাথ। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আগামীকাল এবং আজকের আকাশবাণী শিলচর। এখন শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন প্রেমের কাহিনী ছবি থেকে শান ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

পরের গানটি শুনবেন, পারবো না আমি ছাড়তে তোকে, মুভি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে।

0: পেয়েছি যেটা ছিল না, ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন।
1: হিন্দি ছবির গানের অনুষ্ঠানে পরবর্তী গান কুনাল গাঞ্জাওয়ালার কণ্ঠে সেদিন দেখা হয়েছিল ছবি থেকে।

0: এতক্ষণ শুনলেন বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: কম সুদে লোন চাও তাও অ্যাপ থেকে, বা
2: অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
3: আরবিআই কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলচর শুরু হচ্ছে চাষাবাদের কথা।

কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথার আসর। কৃষক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আসরে প্রথমে আমরা শুনব একটি লোকগীতি রুনা লায়লার কণ্ঠে।

0: এতক্ষণ কৃষক বন্ধুরা আপনারা শুনলেন একটি লোকগীতি রুনা দায়দার কণ্ঠে। তো এবারে কৃষক বন্ধুরা আমাদের আলোচনা আমাদের আসরে আছে একটি আলোচনা, গরুর কৃত্রিম প্রজনন। আর এ নিয়ে আলোচনা করছেন পশু চিকিৎসক ডাক্তার অখিলচন্দ্র চৌধুরী। তাহলে আসুন শোনা যাক এই আলোচনাটা।
1: কৃত্রিম প্রজনন হয়েছে এ একটা আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি। উন্নত জাতের সারের বীজ কৃত্রিম জনির সাহায্যে সংগ্রহ করে পাল খাওয়ার সময় যন্ত্রের সাহায্যে গায়ের জড়াইতে শুক্র নিক্ষেপ করে গর্ভধারণ করানোকে কৃত্রিম প্রজনন বলে। কৃত্রিম জনির দ্বারা বীজ সংগ্রহ করা হয়। এই বীজটা পাল খাওয়ার সময় গায়ের জড়াইতে নিক্ষেপ করা হয়। কৃত্রিম প্রজনন প্রথার দ্বারা জন্মালকা বাছুরটি সময়ে 5-6 লিটার দুধ দিতে পারে। দামরাগুলি অধিক শক্তিশালী হয়। আর দিনে যেগুলো গায়ের মানে দেশি গায়ের 1-1.5 লিটার দুধ দেয়, বর্ণসংকর মানে কৃত্রিম প্রজননের দ্বারা বর্ণসংকর যে গরুর উৎপাদন হইব তার দেখিগুলা বা গায়গুলায় সময়ে 5-6 লিটার দুধ দেয়। আর জন্মার সময় কিছু পশু রোগ থাকে, ওইটা আমরা কৃত্রিম প্রজনন করার পরে যে বাচ্চাগুলা জন্ম হইব, যে বাছুরগুলা জন্ম হইব, এগুলার বহু রোগ নিয়ন্ত্রিত হয় কৃত্রিম প্রজনন করলে। কৃত্রিম প্রজননের সময় মানে আমরা যে বীজ সংগ্রহ করা হয় উন্নত জাতের সার থেকে, এটাতে রোগ নিয়ন্ত্রিত থাকে। কিছু রোগ আছে যেগুলা ধরেন আমাদের লোকেল সারের শরীরে থাকে, কিন্তু আমরা কৃত্রিম প্রজননের সময় যে বীজ আমি নিক্ষেপ করি এটা শোধন মানে করে বীজটা পরে আপনার যেগুলা গায় বা দেখি কৃত্রিম প্রজননের দ্বারা জন্মগ্রহণ করে এগুলার মানে প্রজনন ক্ষমতা খুব কম সময়ের ভিতরে প্রজনন হয়। যেরকম 20 মাস বা 24 মাস বয়সে তারা প্রজনন ক্ষমতা আবার প্রজনন ক্ষমতাটা পাওয়া যায় 20 মাস থেকে 24 মাসের পরে। কৃত্রিম প্রজননের সময় যেগুলা ধরেন দেশি গায় আছে এর আমরা 12 ঘন্টা থেকে 18 ঘন্টার ভিতরে আমরা বীজ নিক্ষেপ করা যায় কৃত্রিম প্রজননের দ্বারা। কিন্তু এখন কথাটা হচ্ছে কি যে গায়ের পাল খাওয়ার যে লক্ষণ কিছু আমি বলে দিতেছি, এটা হচ্ছে অনবরত হাম্বা হাম্বা করে চিৎকার করে। আর কিছু সংখ্যক গায় আছে তারা মুখ দিয়ে চিৎকার করে না। তখন যখন আমার গায়ে চিৎকার করে না তখন দেখা যায় যে গোয়ালঘাট একটু শটপট করব আর গোয়ালঘাট থেকে বাইরে যাওয়ার চেষ্টা করব, বেরিয়ে যাওয়ার চেষ্টা করব বা অন্য গরুর উপরে ঝাঁপিয়ে পড়ে উঠবে। আর ঘাস দানা ইত্যাদি মানে যেগুলো ধরেন জেনারেলি খাওয়ার খাদ্য দিয়া যায় এগুলো কম খাওয়ার আগ্রহ থাকবো। তারপরে দুধেও কম দিব, কিছু কমি যায় দুধের। তারপরে আবার ঘন ঘন পেশাব করব আর জুনিদার দিয়ে তরল পিছলে পদার্থ বইতে থাকে। আচ্ছা এখন কথা হচ্ছে কি যে আমরা কিরকম জানতে পারবো যে কোন সময়ে, তা আমি আগে বলে দিচ্ছি যে দেশি গরুর জেনারেলি আমরা ওই লক্ষণগুলা দেখার 12 ঘন্টা থেকে 18 ঘন্টার ভিতরে করি। আর যেগুলা বর্ণসংকর যেগুলা জার্সি বা হোলস্টিন ফ্রিজিয়ান আছে তারা যে দেখি থাকে তারাকে আমরা 18 ঘন্টা থেকে 24 ঘন্টার ভিতরে কৃত্রিম প্রজনন করি বর্ণসংকর গুলে। আর দেশি হইলে আমরা 12 ঘন্টা থেকে 24 ঘন্টার ভিতরে কৃত্রিম প্রজনন করি। হ্যাঁ এই জন্যে মানে যেদিন যখনই এই লক্ষণগুলা দেখা দেয় তখনই পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সংকরজাত গাভী মানে দেখিগুলে আমরা বা গাইগুলে যেকোনো স্থানীয় গাভীকেই করানো যায়, কিন্তু কথা হচ্ছে যদি আমরা পশু চিকিৎসকরা মলদ্বার দিয়ে হাত ঢুকার পরে তখন আমরা যে তরল পদার্থ বাইর হয় এটা যদি খোলা ধরনের হয় ডিমের যে খোলা ধরনের যদি পরিষ্কার যদি থাকে না,

0: তখন আমরা কিন্তু চিকিৎসা করার পরেহে আবার মানে পরের বার পাল খাওয়ার সময় হবো তখন কৃত্রিম প্রজনন করি, না হলে আমরা এটা আমরা ওয়াশ করা বলি কয়, মানে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করার পরে। এখন কথা হচ্ছে কি, আমাদের এই অঞ্চলে এমনিতো দেশি আছে, সিন্ধি সাহিওয়াল এরকমও আছে, কিন্তু আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের হোক স্টেট গভর্নমেন্টের হোক যে পলিসি আছে, আমরা জেনারেলি জার্সি গরুর বীর্য সংগ্রহ করার পরে এই জার্সি গরুর হে বর্ণসংকর উৎপাদন করার জন্য আমরা বেছে নিয়েছি। এটার মানে আমরা গরু সম্পদ উন্নয়নের জন্য জার্সি জাতের গরুকে গ্রহণ করা হয়েছে। এখানে 50% জার্সি আর 50% স্থানীয় বর্ণসংকর জাতের গরুর দুগ্ধ উৎপাদনের জন্য উপযোগী বলে প্রমাণিত হয়েছে। এই জাতের গরু মানুষের জলবায়ুতে সহজে পালন করা যায়, বর্ণসংকর গরুর, আর আসামে এটা খুব উপযোগী আসামের জলবায়ুর সঙ্গে। আর হোলস্টেইন ফ্রিজিয়ানও আমরা ব্যবহার করি, এটা হচ্ছে আপনার কালা আর সাদা রঙের গরু, এটার দুগ্ধ ক্ষমতা দেওয়ার ক্ষমতা বেশি, আর এরা কিন্তু একটু শীতল জায়গাতে বেশি ভালোবাসে। জার্সি জেনারেলি আমরা ফার্স্ট প্রিফারেন্স দিই। এখন হয়েছে যে আমরা বড়াপেটা এক বড় ফার্ম আছে, এখানে আমরা জার্সি গরুর সার রাখি, ওখান থেকেও প্রোডাকশন করা যায়, আর তার উপরেও আমরা কোনো কোনো সময় অন্য রাজ্য থেকেও সারের বীর্য সংগ্রহ করা হয়। ফ্রোজেন সিমেন্ট স্ট্র হয়, স্ট্রর ভিতরে এটা সংগ্রহ করার পরে আমরা ব্যবহার করা হয়। এটা আপনারা পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার পরে, কারণ যদি অসুবিধা থাকে তাহলে তো পশু চিকিৎসক নিজে বাড়িতে এসে করে, বা আপনি হসপিটাল শিলচরে আপনার হসপিটাল রোডে এখানে আছে, আর অন্যান্য পশু চিকিৎসালয় আর অন্যান্য সেন্টারগুলি যেরকম শ্রীগুনার একটা সেন্টার আছে, তারপরে বেরেঙ্গা একটা সেন্টার আছে, তারপরে সেঙ্কুড়ি একটা সেন্টার আছে, তারপরে শিলকুড়িত আছে সেন্টার, কাঞ্চনপুর নতুন কাঞ্চনপুর। জেনারেলি গরু বাইরে আনা রাস্তায় হাতিয়ে আনাটো অসুবিধা থাকে, তখন পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলে তাই আপনার টাইমটা দিয়ে দিব, এইরকম সময়ে আমরা যাব, মানে এটার লক্ষণটা দেখার পরে। হ্যাঁ, তাই লক্ষণটা করব যে এটা এটা লক্ষণ হয়েছে, তারপরে যাব। তার গুণাগুণিটা হয়েছে যে দুগ্ধ উৎপাদন ক্ষমতা বর্ণসংকর জার্সি গায়ের বেশি, মানে দিনে 5-6 লিটার দুধ দেয় দুধ, তারপরে আপনার জন্মর সময় ওজন 16 কিলোগ্রাম মতো থাকে, আর পূর্ণবয়স্কর ওজন 200 থেকে 250 কিলোগ্রাম, প্রথম প্রজনন ক্ষমতা 20 থেকে 24 মাস বয়সে ক্ষমতা, জন্মর ক্ষমতা ওই যে আমরা বললাম যে প্রজনন, তারপরে বাচ্চা দেওয়ার প্রেগনেন্ট হওয়ার পরে বাচ্চা 30 থেকে 35 মাসের ভিতরে দিয়া দেয়, আর প্রজনন কাল 2 থেকে 3 মাস, মানে বাচ্চা দেওয়ার পরে আবার নতুন করে যখন প্রজনন গর্ভধারণের 2 থেকে 3 মাস, পিয়ন ছাড়াতেও 2 থেকে 3 মাস, মানে লাস্টের দিকে ধরেন 7 মাস থেকে 8 মাস থেকে আমরা পিয়নটা ছাড়ি দিই, মানে বাচ্চাকে আর দুধ খাইতে দিই না,
1: খেতে দেওয়া হয় না।
0: হ্যাঁ, হয় না। তারপরে আপনার বাচ্চা দেওয়ার সময়ে ব্যবধান 12 থেকে 13 মাস, মানে এবার যখন আজকে যদি বাচ্চা দেওয়ার পরে 2 থেকে 3 মাসের পরে আবার তার ক্ষমতা হয়ে যায় পাল খাওয়ার, গতিকে ওই সময় থেকে আবার নতুন একটা ছাদিবার হলে 12 থেকে 13 মাসের পরে দিয়া দেয়। তারপরে আর যেমন আমাদের জলবায়ুর উষ্ণতা যে আছে এটা তারা সহিষ্ণুতাটা ভালো থাকে। এখান আমরা যদি গ্রাম অঞ্চল হয় তাহলে আমি সেমি ইনটেনসিভ সিস্টেম, মানে রাত্রে আমি গোয়াল ঘরে গাই রাখি দিলাম, আর সকাল হইতে গাই পরিষ্কার করার পরে দুগ্ধ দুধ দোয়ানো হলো, তারপরে আমার যদি ঘাসের প্লট থাকে ওইগুলোতে আমরা গাই ঘাস খাবার জন্য সারি দিলাম, এটা হচ্ছে সেমি ইনটেনসিভ সিস্টেম। কিন্তু টাউন অঞ্চলে এই পদ্ধতি, শহর অঞ্চলে তখন এই সময়টা মানে আমরা করি কি যে

0: ষ্টল ফিডিং সিস্টেম, গরু গোহালি ঘরেই থাকবো, আমরা ঘাস কাটি আনি গরুকে দিব, খাদ্য দিব, গরু সব সময় গোহালি ঘরেই থাকে। এটা হচ্ছে কি স্টল ফিডিং। জেনারেলি জার্সি গরুর স্টল ফিডিংটা বেশি হয়, এই দুইটা সিস্টেমে পালন করা হয়। কথা হচ্ছে কি আমরা জেনারেলি দুধের ক্ষেত্রে দেড় লিটার যদি দুধ দিই তাহলে এক কেজি কনসেন্ট্রেট ফিড করে আমরা। ওখানে কনসেন্ট্রেট ফিডে থাকে আপনার চাউলের মল, গমের গুঁড়ো, তারপরে আপনার এটা পিরকাই কয়, হ্যাঁ খৈল, খৈলের এটা জলে ভিজাই রাখা যায়, ওইটা দেওয়া যায়। তারপরে আপনার 30 গ্রাম লবণ, আর এটা এই যে করা হয় মিশিয়ে, আর আপনার ভিটামিন আর মিনারেল মিক্সার 30 গ্রাম দেওয়া হয়, আর কেউ যদি গুড় খাওয়ায় ওইটাও 30 গ্রাম দেওয়া হয়। এটা যে যতটুকু দানা খাওয়া যাক খাওয়াক না কেন ওই হিসেবে দেওয়া হয়। আমরা ভুচি কয়, ভুচি মানে গমর ভুচি, কুড়া, কুড়াটা হচ্ছে চাউলের থেকে বাইর হয়, চাউলের গুড়া। এটা এই হিসাবে আমরা কনসেন্ট্রেট ফিড দিই, কিন্তু যদি এটা প্রেগনেন্ট থাকে তাহলে 1 কেজি বেশি দিয়া লাগে না, যতই ওজন হোক কেন। আর ওইটা আমরা ড্রাই পিরিয়ড কয়, যখন মানে বাচ্চা পেটে থাকে, গাভিন থাকে, তখন আমরা 1 কেজি দিই ড্রাই পিরিয়ডে। আর যখন দুধ দিব, 1 লিটার দেড় লিটার দুধে 1 কেজি দানা সকাল বিকাল মিলায়া, আর দানা জেনারেলি দিনে 2 বার দিয়া যায়, সকালে 1 বার বিকালে 1 বার। আর আমরা ধরেন এখানে কথা আছে দানার কথা, জলের পরিমাণটা মানে যতটুক জল খায়, জেনারেলি একটা জার্সি গরু 250 বা 250 কুইন্টালের জার্সি গরু 30 থেকে 40 লিটার জল খাবো, তার থেকেও বেশি খাইতে পারে, কোনো অসুবিধা নাই, জল বেশি খাইলেও অসুবিধা। কিন্তু দানার ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকা ভালো, না হলে মানে দুধের ঠিক দুধের যে পরিমাণ, দুধের দামটা দানার দামের থেকেই বেশি হয়ে যায়। ঘাসের পরিমাণটা আমাদের জেনারেলি 200 থেকে 250 কিলোর যে গাই আছে তারা ঘাসের 30-35 কেজি ডেইলি ঘাস খায়, 5 কিলো খড় খায় দিনে। বাচ্চার যত্নটা খুবই, যেগুলো মানে ভালোভাবে খাওয়া দাওয়া করে তারা পূর্ণবয়স্ক বাচ্চা মানে খুব ভালোভাবে জন্ম দেয়, দুর্বল হলে একটু বাচ্চা জন্ম দেওয়া একটু অসুবিধা থাকে। তারপরে আপনার বর্ণসংকর যেগুলা বাচ্চার আপনার পরিচর্যা আছে, এই পরিচর্যার ভিতরে বাচ্চা জন্ম দেওয়ার পরেই তার নাক পা এগুলো পরিষ্কার করে দিতে লাগে, যাতে শ্বাস প্রশ্বাস ভালোভাবে নিতে পারে। আর তারপরে তার মার কাছে নিয়ে মায়ের একটু তাক পরিষ্কার করব জিভ দিয়ে লিয়ে, এটা এগুলা খুব দরকারি। যখন 21 দিন বয়স হবো গায়ে আর বাচ্চা দুইকে মানে কৃমির ওষুধ দিতে লাগে। জেনারেল ধরেন আমার পক্ষি চিকিৎসকের কাছে গেলে কৃমির ওষুধ তারা জেনারেলি দিয়া দেয়, কিন্তু
1: মানে পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ
0: করতে হবে। কিন্তু আমাদের সুবিধা আছে, ল্যাবরেটরি আছে, যদি গোবর মা আর বাচ্চার দুইটারে গোবর নিয়ে যায় আলগা আলগা পরীক্ষা করে গোবর কৃমির ওষুধ দিলে বেশি ভালো হয়। জেনারেলি 5 ফুট বাই 5 ফুট জায়গা লাগে একটার জন্য। তারপরে দানার পাত্রগুলা 1.5 ফুট উঁচা আর 2 ফুট চওড়া করা দরকার। যদি দানার পাত্র আপনার কোনো কোনো মানুষে ধরেন বাল্টিংয়েও দানা খাওয়ায় তাহলে তো বাল্টিং দিয়ে খাইলো, তাহলে যদি মানে কংক্রিট বানায় তাহলে এটা আপনার 1.5 ফুট। জেনারেলি আমার এখানে কিছু রোগ আছে যারাকে আমরা কয় যে কন্টিজিয়াস ডিজিজ, এটা মানে মহামারী কইতে পারেন। এটার ভিতরে জেনারেলি বর্ণসংকর গায়ে দেখা যায় যে মুখ আর পায়ে ঘাঁ হয়, এটা আমরা FMD কয়, ফুট এন্ড মাউথ ডিজিজ, বাত বাত বেমার। এটার ভ্যাকসিন আছে, বছরে 2 বার ভ্যাকসিন দিতে পারেন, ফেব্রুয়ারি মাস আর অক্টোবর মাসে আমরা এই ভ্যাকসিন দিয়ে 2 বারে দেওয়া হয়। তার উপরেও আছে একটা জেনারেল গলা বেড়া কয়, এটা গলাটা ফুলি যায় আর শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয়, আমরা এটা হিমোরেজিক সেপ্টিসিমিয়া কয়, এরারও ভ্যাকসিন আছে, এটা বছরে 1 বার দিলেও হয় আর 2 বারও দিতে পারেন। তারপরে আছে বাচ্চাগুলার 1 বছর 1.5 বছরের স্বাস্থ্যবান বাচ্চাগুলার একটা বেমার হয়, এটা আপনার পাওয়ার

0: এগুলা বড় মাংস আছে, এগুলা ফুলি যায়, ওইখানে মানে টিপা দিলে ভিতরে যেন মনে হয় যেন গ্যাস আছে, বায়ু আছে। এই বেড়াটা হইলে বাচ্চা 24 ঘন্টার ভিতরে মারা যায়। এই বেমারকে আমরা কয় ব্ল্যাক কোয়ার্টার, বিকিউ। প্রতিষেধকটা টিকা দিতে লাগে। আর এই বেমারগুলার মানে জেনারেলি FMD বেমারের দুধের প্রোডাকশনটা কমি যায়। তারপরে আপনার কোনো কোনো সময় যেহেতু মুখে হয় বা পায়ে হয় গরু মারাও যায়, কিন্তু HS হইলে 24 ঘন্টার ভিতরে যদি ট্রিটমেন্ট হয় না তাহলে 90% গরু মহিষ মারা যায়। আমরা ভেটেরিনারি ডিপার্টমেন্টের দুইটাই কাম, একটা হচ্ছে কি হেলথ কাভারেজ আর একটা হচ্ছে কি এক্সটেনশন সার্ভিস। হেলথ কাভারেজে আমরা ভ্যাকসিনেশন করি বা রোগের প্রেসক্রিপশন দিই। তারপরেও আপনার কোনো সময় আমরা যদি গভর্নমেন্টের থেকে মেডিসিন পাওয়া যায় তখন আমরা ফ্রি মেডিসিনও বিনামূল্যে পাচ্ছে। আর কোনো কোনো সময় আমরা সচেতনতা শিবির করি, এক্সটেনশন সার্ভিসে প্রশিক্ষণ দেওয়া হয়। আর কোনো কোনো সময় যদি গভর্নমেন্ট থেকে আমরা কোনো সাহায্য স্কিম থাকে তখন আমরা সিলেক্টেড বেনিফিশিয়ারি বা প্রোগ্রেসিভ ফার্মারকে বা SC ST 50% সাবসিডিতে দেওয়া হয় তপশালী উপজাতির। এটা SCCP প্ল্যান থেকে হয়।
1: এতক্ষণ কৃষক বন্ধুরা আপনারা শুনলেন একটি আলোচনা, গরুর কৃত্রিম প্রজনন। আর এ নিয়ে আলোচনা করলেন পশু চিকিৎসক ডাক্তার অখিল চন্দ্র চৌধুরী। তো এবারে কৃষক বন্ধুরা আমাদের আসরে আছে একখানি আধুনিক গান ভূপেন হাজারিকার কণ্ঠে।

এতক্ষণ কৃষক বন্ধুরা আমরা শুনলাম একটি আধুনিক গান ভূপেন হাজারিকার কণ্ঠে। তো এবারে আমাদের আসরে আছে একখানি লোকগীতি দোহারের শিল্পীদের পরিবেশনায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন দোহারের শিল্পীদের পরিবেশনায়। তো কৃষক বন্ধুরা, আমাদের হাতে আজ আর সময় নেই, আসর থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় নেবার আগে আপনাদের আরও একবার জানাই অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।

এতক্ষণ শুনলেন চাষ আবাদের কথা। উপস্থাপনায় ছিলেন হিমানীশ ভট্টাচার্য, আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন কিসমত কানেকশন ছবি থেকে মোহিত চৌহান ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

অনুষ্ঠানে পরবর্তী গান ওম শান্তি ওম ছবি থেকে সোনু নিগম ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

অনুষ্ঠানের শেষ গান খট্টা মিঠা ছবি থেকে কে কে ও সুনিধি চৌহানের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34, 40 সেকেন্ড। এখন কলকাতা থেকে প্রচারিত বাংলা জাতীয় সংবাদ এবং তারপর আঞ্চলিক সংবাদ আমাদের কেন্দ্র থেকে শুনবেন।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর প্রশাসন ও পুলিশের দমনপীড়নের ঘটনাটি আন্তর্জাতিক স্তরে আলোচিত হওয়া উচিত বলে বিদেশ মন্ত্রক মনে করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন দিল্লিতে ভারতের স্থলসীমান্ত পণ্য প্রক্রিয়াকরণ এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী আজ কুয়েতের আমিরের সঙ্গে টেলিফোনে পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বিদেশমন্ত্রী আগামীকাল থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সরকার প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবাকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। আসছি বিস্তারিত খবরে। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর পাক প্রশাসন ও পুলিশের দমনপীড়নে বহু মানুষের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে। মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, এই দমনপীড়নের বিষয়ে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি দেওয়া প্রয়োজন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, নতুন দিল্লির ডরের রাখছে পাকিস্তান থেকে প্রচুর ভুয়ো খবর ও ভিডিও প্রকাশ পাচ্ছে। মানবাধিকার লঙ্ঘন থেকে নজর ঘোরাতেই পাকিস্তানের এই প্রচেষ্টা বলে তিনি জানান।
1: A pattern of fake news and videos emanating from Pakistan. It is a desperate attempt by Pakistan to cover up its own failings and deflect attention away from its human rights abuses. There are several reports of police brutality in Pakistan occupied Kashmir, in which several people have been killed. There are several more who have been injured. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and its abuses.
0: আগেই জানানো হয়েছে, পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি প্রাণ হারিয়েছেন, আহত 200 বেশি। অর্থনৈতিক এবং রাজনৈতিক একাধিক অভিযোগকে কেন্দ্র করে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ সামাজিক জোট যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। এরপরই উত্তেজনা বাড়তে থাকে। রাওয়ালকোট মুজাফরাবাদ বিক্ষোভকারীরা ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি খারাপ হয়। যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি নিশ্চিদ্রভাবে চলছে সবকিছু বন্ধ। ভিমবার ও কোটির মতো শহরে পাকিস্তান বিরোধী আন্দোলন তীব্র আকার নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতের স্থলসীমান্ত জুড়ে পণ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম LPMS বিনিময়ের উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি স্থলবন্দরগুলিকে বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থাপনার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, আধুনিক এবং প্রযুক্তিচালিত সীমান্ত ব্যবস্থাপনা একটি ব্যবস্থা গড়ে তোলার দিকে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্ল্যাটফর্মটি বিকশিত ভারত 2047-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি করবে এবং জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থলবন্দরগুলি শুধু সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে এবং ব্যবসা বাণিজ্যের পরিমাণকে বাড়ায়নি, পাশাপাশি অবৈধ দখলদারদেরও সরিয়ে দিয়েছে।
2: कि लैंड पोर्ट का तेजी से विकास होने के बाद
3: आफ्टर द रैपिड डेवलपमेंट ऑफ द लैंड पोर्ट नॉट ओनली हैज ट्रेड इंक्रीज्ड बट सिक्योरिटी हैज आल्सो बीन इंश्योर्ड इट हैज हेल्प ट्रांसफॉर्म इलीगल
0: जोजिला टनल सड़क প্রকল্পের চূড়ান্ত পর্যায়ের কাজ আজ সফলভাবে শেষ হয়েছে। এর ফলে কাশ্মীর উপত্যকা ও লাদাখের মধ্যে সারা বছর নির্বিঘ্নে যাতায়াত করা সম্ভব হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি লাদাখের মিনিমার্গে জোজিলা টানেলের পূর্ব প্রবেশদ্বারের কাছে একটি রিমোট বোতাম টিপে বিস্ফোরণ ঘটিয়ে এই সুড়ঙ্গের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও উপস্থিত ছিলেন। শ্রী গড়করি বলেন, এই সুড়ঙ্গটি শ্রীনগর ও লের মধ্যে পরিবহন, পর্যটন এবং স্থানীয় অর্থনীতি দিকে শক্তিশালী করবে। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,578 ফুট উচ্চতায় নির্মিত জোজিলা টানেলটির কাজ পুরো শেষ হলে এটি হবে এশিয়ার দীর্ঘতম সড়ক টানেল। সরকার এমজি নারেগা থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিবিজি জিরামজিকে পরিবর্তনের উদ্দেশ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য 95,692 কোটি টাকার একটি অন্তর্

0: পরবর্তীকালীন বাজেট বরাদ্দের প্রস্তাব করেছে। আগামী এক তারিখ থেকে সারা দেশে এটি কার্যকর হবে। নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গ্রামোন্নয়ন মন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘোষণা করেন। তিনি জানান, কোন রাজ্যের বরাদ্দ কমানো হয়নি এবং গত বছরের তুলনায় বাজেট 40% বাড়ানো হয়েছে। ভিভি জিরামজির লক্ষ্য হল গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করা এবং শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
1: किसी भी राज्य का मैं एक बताना चाहता हूँ, ये आशंकाएं कई बार लोग व्यक्त करते थे, इसका कम हो जाएगा, उसका कम हो जाएगा, किसी का कम नहीं हुआ है। ये जो हमने दिया है 60% ही, पिछले साल मनरेगा का जो एलोकेशन था लगभग उतना तो 60% ही दिया है, मतलब 40% ये बढ़ेगा पिछले साल से, तो किसी राज्य को कमी का तो कोई सवाल ही पैदा नहीं होता।
0: চা শ্রমিকদের কল্যাণে পশ্চিমবঙ্গে শীঘ্রই প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু হবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব অমিত কুমার জানিয়েছেন, আসাম ও পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। প্রকল্পে দুই রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে মোট 1000 কোটি টাকা, এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য প্রায় 300 কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে কুয়েতের আমির শেখ মেশাল আল আহমেদ আল জাবের আল সাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেন তারা। ওই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার উপর হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক স্তরে আলোচনার কথা পুনর্ব্যক্ত করেন। কুয়েতে বসবাসরত বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী কুয়েতের আমিরকে ধন্যবাদ জানিয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডাক্তার এস জয়শঙ্কর আগামীকাল থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডক্টর জয়শঙ্কর সেদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে চতুর্দশ কুলতারাস্তা টকসে অংশ নেবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সেদেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর সদর দফতরে যান। আগামী 21 তারিখে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট আবারও নেওয়া হবে। এই পরীক্ষার প্রস্তুতির পর্যালোচনা করেন তিনি। এনটিএ সদর দফতরের বাইরে সাংবাদিকদের মন্ত্রী জানান, প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরবর্তী সমস্ত ধাপে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে পরীক্ষার সামগ্রীগুলো সময়মতো পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছানো নিশ্চিত করা অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক উত্তরপ্রদেশের সীতাপুরে পূর্বতন ক্যান্টনমেন্ট অঞ্চলে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বিইএসএস সহ 250 মেগাওয়াট সৌরবিদ্যুতের একটি প্রকল্প গড়ে তোলার অনুমোদন দিয়েছে। প্রায় 850 একর খালি জমিতে এই প্রকল্পটি গড়ে উঠবে। প্রতিরক্ষা মন্ত্রকের জমিতে বড় মাপের সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন সংক্রান্ত এটি প্রথম প্রকল্প। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রসাদ নাড্ডা বলেছেন, কেন্দ্রীয় সরকার গত 10 বছরে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবাকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে শ্রী নাড্ডা উপস্থিত ছিলেন। গর্ভবতী মহিলা ও তাদের পরিবারকে বিনামূল্যে এই পরিষেবা গ্রহণে উৎসাহিত করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সচেতনতামূলক এবং প্রচারমূলক কার্যক্রমের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, প্রতিটি নতুন জীবনের সূচনা হয় মায়ের গর্ভে এবং গর্ভাবস্থায় প্রতিটি পর্যায়ে তার নিরাপদ, স্বাস্থ্যকর ও মর্যাদাপূর্ণ সেবা পাওয়ার অধিকার রয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত 1 দশকে লক্ষ লক্ষ গর্ভবতী মহিলাকে সময়মতো স্বাস্থ্য পরিষেবা, বিশেষজ্ঞদের পরামর্শ এবং উন্নত মাতৃত্বকালীন স্বাস্থ্য সেবার মাধ্যমে এই উদ্যোগ এখন একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত $1,00,000 H-1B ভিসা ফি বাতিল করে এটিকে বেআইনি ঘোষণা করেছেন। এর ফলে হাজার হাজার দক্ষ অভিবাসী উপকৃত হবেন। 20 জন ডেমোক্রেটিক স্টেট অ্যাটর্নি জেনারেলের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জেলা বিচারক লিও সোরোকিন এই রায় দিয়েছেন। ফিলিপিন্সের দক্ষিণাংশে মিন্দানাও দ্বীপের উপকূলে 7.8 মাত্রার একটি ভূমিকম্প

নিহতের সংখ্যা বেড়ে 37,000 হয়েছে, আহত 200-এরও বেশি। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর প্রশাসন ও পুলিশের দমনপীড়নের ঘটনাটি আন্তর্জাতিক স্তরে আলোচিত হওয়া উচিত বলে বিদেশ মন্ত্রক মনে করে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আজ নতুন দিল্লিতে ভারত স্থলসীমান্ত পণ্য প্রক্রিয়াকরণ ও যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ইউরোপীয় সংঘের রাষ্ট্রদূতের সঙ্গে গুয়াহাটিতে দ্বিপাক্ষিক বৈঠক। এই বৈঠক আসামের জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলে দেবে বলে মুখ্যমন্ত্রীর আশা প্রকাশ। জনগণনার জন্য শিক্ষক বদলির ক্ষেত্রে বিলম্ব হতে পারে বলে রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তার রণোজ পেগুর মন্তব্য। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডার আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর উপলক্ষে দেশজোড়া উদযাপন কার্যসূচির সূচনা এবং উত্তর পূর্বাঞ্চলের রাবার শিল্পের আধুনিকীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে রাবার বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কার্যসূচি রূপায়ণ। এবারে বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ ইউরোপীয় সংঘের রাষ্ট্রদূত হারভে ডেলফিনের সঙ্গে গুয়াহাটিতে দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হন। এই আলোচনায় রাজ্যের মুখ্য সচিব রবি কোটা সহ ইউরোপীয় সংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ইউরোপীয় সংঘের প্রতিনিধিদের সঙ্গে আসামে আসা ভারতে অবস্থানরত ইউরোপীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান সংঘ FEBBI ইন্ডিয়ার সঙ্গেও ফলপ্রসূ আলোচনায় মিলিত হন। এই আলোচনার সময় একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়। ইউরোপের 250টিরও বেশি প্রতিষ্ঠান এবং 6000এরও বেশি ব্যবসায়িক সংযোগকে প্রতিনিধিত্ব করা FEBBI সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আসামের যুবশক্তি, কৃষক ও মহিলা উদ্যমীদের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। সুদক্ষ মানব সম্পদ, শিল্পনীতি এবং অনুকূল পরিবেশের মাধ্যমে আসামে ইতিমধ্যে নবীকরণযোগ্য শক্তি, কৃষি প্রক্রিয়াকরণ সহ ভবিষ্যৎমুখী ক্ষেত্র বিশ্বমানের বিনিয়োগ এবং শিল্পের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে পরিগণিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এর পূর্বে গুয়াহাটিতে ইউরোপীয় সংঘের প্রতিনিধিদের উপস্থিতিতে ব্লু ভ্যালিস ক্লাস্টার শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন,
1: The 16th India-EU summit co-chaired by Honorable Prime Minister Shri Narendra Modi, President Antonio Costa and President Ursula von der Leyen marked a historic milestone in this relations. The successful completion of negotiation for India-EU free trade agreement has opened a new chapter in economic cooperation between two world largest democratic and economic spaces. Together with the adoption of the Towards 2030 India-EU Joint Comprehensive Strategic Agenda, India and the European Union have established an ambitious roadmap covering trade, investment, technology and innovation, connectivity, skill and mobility, sustainability, security and defense cooperation.
0: এই কর্মশালায় বৈদেশিক পরিক্রমা মন্ত্রণালয়ের সচিব, বেলজিয়ামের রাষ্ট্রদূত, পার্শ্ববর্তী দেশ ভুটানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় মূলত আসাম রাইজিং, দেশের উত্তর পূর্বাঞ্চলের কৌশলগত প্রবেশদ্বার, চা থেকে চিপস, আসাম থেকে বিশ্বব্যাপী মূল্য শৃঙ্খলা গড়ে তোলা এবং আসাম 2035 বিকাশ, উদ্ভাবন এবং বহনক্ষম ভবিষ্যতের জন্য যৌথ দৃষ্টিভঙ্গি শীর্ষক বিষয়বস্তুর উপর আলোকপাত করা হয়। এরপর মুখ্যমন্ত্রী এবং প্রতিনিধি দলটি সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ব্লু ভ্যালি ক্লাস্টারের মাধ্যমে ইউরোপের সঙ্গে আসামের বাণিজ্য শৃঙ্খল গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্য মন্ত্রিসভার সদ্য দায়িত্বপ্রাপ্ত 12 জন মন্ত্রী দায়িত্ব লাভ করার পর নিজ নিজ বিভাগের কাজকর্ম সম্পাদনের জন্য তৎপরতা আরম্ভ করা সহ অভিভাবক মন্ত্রীরা সংশ্লিষ্ট জেলা সফর করছেন। শিক্ষামন্ত্রী ডা

রনোজ পেগু আগামী দিনে শিক্ষা বিভাগের কর্মসূচি প্রস্তুত করার বিষয় নিয়ে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন। তিনি শিক্ষকদের বদলির পোর্টাল এবং শিক্ষা সেতুর তথ্য বিশ্লেষণ করেন। জনগণনার জন্য শিক্ষকদের বদলির ক্ষেত্রে বিলম্ব হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বিগত ১২ বছরে সরকার দেশের যুবক যুবতী মহিলা ও কৃষকদের সবলীকরণের ক্ষেত্রে চেষ্টার কোন ত্রুটি রাখেনি। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন যে ১৪০ কোটি দেশবাসীর আশীর্বাদ ও আস্থায় সরকারকে উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কাজসমূহ করে যাবার ক্ষেত্রে

চেষ্টার কোন ত্রুটি রাখেনি। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন যে 140 কোটি দেশবাসীর আশীর্বাদ ও আস্থাই সরকারকে উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কাজসমূহ করে যাবার ক্ষেত্রে প্রেরণা যুগিয়ে আসছে। প্রধানমন্ত্রী শ্রী মোদী আরও বলেন যে এই অবিরাম চেষ্টার ফলেই দেশ আজ পরিকাঠামো থেকে ডিজিটাল বিপ্লব পর্যন্ত বিশ্বের মঞ্চে নতুন পরিচয় লাভ করেছে। শ্রী মোদী উন্নত ভারতের সংকল্পকে বাস্তবায়িত করতে সরকারকে সেবা, সুশাসন ও সমৃদ্ধির পথে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে বলে পুনরায় উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের 12 বছর সম্পূর্ণ করেছে। 2024 সালের আজকের দিনে শ্রী মোদী একটানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। তার তৃতীয় কার্যকালে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার দেশের অর্থনৈতিক বিকাশ, পরিকাঠামো উন্নয়ন, সামাজিক কল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিশ্ব পর্যায়ে দেশের অবস্থানকে আরও সবল করা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছে। বিগত বছরগুলোতে উন্নয়নের যাত্রা দ্রুততর করার পাশাপাশি জনসাধারণের জীবনধারণের মান আরও উন্নত করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে বিগত 12 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে দুস্থদের কল্যাণ সাধনের পাশাপাশি অভূতপূর্ব উন্নয়নমূলক কাজ হয়েছে। শ্রী মোদী একদিনও বিশ্রাম না করে অবিরতভাবে দেশের জনসাধারণের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলে শ্রী শাহ মন্তব্য করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন যে প্রধানমন্ত্রী শ্রী মোদীর ভবিষ্যৎদর্শী নেতৃত্বই বিগত 12 বছরে সরকারকে সেবার মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার সহায়তা করেছে এবং সমাজের প্রতিটি স্তরের উন্নয়ন সম্ভব হয়েছে। স্বাধীনতা সংগ্রামী তথা জনজাতীয় নেতা ভগবান বিরসা মুন্ডার মৃত্যুবার্ষিকীতে আজ তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সামাজিক মাধ্যমে এক বার্তায় তার আদর্শ সামাজিক ন্যায় লাভ এবং সর্বাত্মক উন্নয়নের ক্ষেত্রে সমাজকে সর্বদা দিক নির্দেশ করবে বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বার্তায় ভগবান বিরসা মুন্ডার ত্যাগ এবং সংগ্রামী জীবনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরসা মুন্ডার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাকে জনজাতীয় গৌরব, দেশপ্রেম এবং সাংস্কৃতিক সচেতনতার অমর প্রতীক স্বরূপ বলে অভিহিত করেছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান PMSM এর 10 বছর উপলক্ষে দেশব্যাপী উদযাপন কার্যসূচির সূচনা করেছেন। এই উপলক্ষে নতুন দিল্লির কর্তব্য ভবনে আজ বিকেলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে শ্রী নাড্ডা বলেন যে বিগত 10 বছরে সরকার অবিরত গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে তাদের সবলীকরণের প্রয়াস অব্যাহত রেখেছে। উল্লেখ্য, সরকারের অন্যতম ধ্বজাবাহী কার্যসূচি PMSM এর লক্ষ্য হচ্ছে সুরক্ষিত গর্ভাবস্থা এবং সুস্থ মাতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সকল গর্ভবতী মহিলাকে বিনামূল্যে এবং গুণগত স্বাস্থ্য যত্ন সুনিশ্চিত করার উদ্দেশ্যে 2016 সালের 9 জুন এ কার্যসূচীর সূচনা করেছিলেন। এই উদযাপনের অংশ হিসেবে দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের গর্ভবতী মহিলা ও তাদের পরিবারসমূহের জন্য এই প্রকল্পের অধীনে 9টি বিনামূল্যের সেবা সুনিশ্চিত করার উদ্দেশ্যে সচেতনতামূলক বিভিন্ন কার্যসূচীর আয়োজন করা হবে। আজ এই উপলক্ষে 75 টাকা মূল্যের একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার একটি ডাক টিকিটের আনুষ্ঠানিক প্রকাশ করা হয়েছে। শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10ম বর্ষপূর্তি উপলক্ষে আজ জেলার বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিশেষ গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। জেলায় প্রায় 6000 গর্ভবতী মহিলা স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেছেন। শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা গর্ভবতী মহিলাদের পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুসারে আলট্রাসনোগ্রাফি, পুষ্টি বিষয়ক পরামর্শ এবং উচ্চ ঝুঁকি গর্ভাবস্থার শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য পরামর্শ প্রদান করেন। এদিকে ডিমাহাসাও জেলার স্বাস্থ্য বিভাগের উদ্যোগেও আজ সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10ম বর্ষপূর্তি বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। উল্লেখ্য, গর্ভবতী মহিলাদের বিশেষ করে গর্ভাবস্থার দ্বিতীয় এবং তৃতীয় মাসে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা প্রদানের উদ্দেশ্যে 2016 সালে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান শুরু করেছিল।
উত্তর পূর্বাঞ্চলের রাবার শিল্পের আধুনিকীকরণ এবং সম্প্রসারণের লক্ষ্যে রাবার বোর্ড বিভিন্ন উন্নয়নমূলক কার্যসূচী রূপায়ণ করেছে। আজ গুয়াহাটিতে কেন্দ্রীয় সরকারের বাণিজ্য বিভাগের যুগ্ম সচিব কপিল চৌধুরী এবং রাবার বোর্ডের কার্যবাহী সঞ্চালক এম বসন্ত গেশন এই সম্পর্কে সাংবাদিকদের জানান যে রাবার ক্ষেতের সম্প্রসারণ, পরিকাঠামো উন্নয়ন, দক্ষতা বিকাশ এবং মূল্য সংযোজিত শিল্পের প্রসারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। আসাম, নাগাল্যান্ড এবং মেঘালয়ের বিভিন্ন

0: প্রান্তে 17টি আধুনিক প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রগুলোর মাধ্যমে প্রত্যন্ত ও উপজাতি অধ্যুষিত এলাকাসমূহে তৃণমূল পর্যায়ে প্রক্রিয়াকরণ পরিকাঠামো শক্তিশালী করা যাবে বলে তারা জানান। প্রতিটি কেন্দ্র স্থাপন করার জন্য 40 লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এই কেন্দ্রগুলো রাবারের গুণগত মান উন্নত করা সহ কৃষকদের লোকসান হ্রাস করবে বলে আশা করা হচ্ছে। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে সমগ্র রাজ্যে অত্যাধুনিক সম্পূর্ণ দেশীয় জনসতর্কতা ব্যবস্থা অর্থাৎ সেল ব্রডকাস্ট সিস্টেম সিবিএস কার্যকর হয়েছে। সিবিএস এর মাধ্যমে আসন্ন দুর্যোগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সময় ও সংবেদনশীল বার্তা নির্ধারিত ভৌগোলিক এলাকার অন্তর্ভুক্ত সব মোবাইল ডিভাইসে পাঠানো যাবে। সিবিএস ব্যবস্থা বাস্তবায়নের সময় নাগরিকরা তাদের মোবাইল ডিভাইসে দুর্যোগ সংক্রান্ত জরুরি সতর্ক বার্তা পেতে পারেন। জনসাধারণের মধ্যে আতঙ্ক বা বিভ্রান্তি এড়াতে নাগরিকদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন এ ধরনের সতর্ক বার্তা পেলে অযথা আতঙ্কিত না হন। এই সতর্ক বার্তাগুলি কেবলমাত্র অনুমোদিত সরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে জরুরি পরিস্থিতিতে জারি করা হয়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ইউরোপীয় সংঘের রাষ্ট্রদূতদের সঙ্গে গুয়াহাটিতে দ্বিপাক্ষিক বৈঠক। এই বৈঠক আসামের জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলে দেবে বলে মুখ্যমন্ত্রীর আশা প্রকাশ। জনগণনার জন্য শিক্ষক বদলির ক্ষেত্রে বিলম্ব হতে পারে বলে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর মন্তব্য। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডার আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর উপলক্ষে দেশব্যাপী উদযাপন কার্যসূচির সূচনা এবং উত্তর পূর্বাঞ্চলের রাবার শিল্পের আধুনিকীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কার্যসূচি রূপায়ণ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী শিলচর।
2: এক জামানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
3: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
1: এবার শুনবেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি ও আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আজ রাত 8টায় হিন্দি কথিকার অনুষ্ঠানে শুনবেন সেবা পরম ধর্ম, এ নিয়ে বলবেন চিত্তরঞ্জন লাল। লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন মধুবন্তী সরকারের কণ্ঠে রাত 8:30। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন গজল, শিল্পী শান্তি হীরানন্দ ও সুকুমার মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন পণ্ডিত পূর্ণব্রত দাশগুপ্তের কণ্ঠে রাত 10:00। এবারে শুনবেন আগামীকালের অনুষ্ঠান সূচি। অমৃতবাণী সকাল 6:05, বন্দনা সকাল 6:10, সকাল 6:30 খেতে খামারে, সকাল 6:35 লোকগীতি শুনবেন সুস্মিতা হোমচৌধুরীর পরিবেশনায়, বেলা 11:30 লোকগীতি শুনবেন সুস্মিতা হোমচৌধুরী ও গোপা চৌধুরীর পরিবেশনায়। এছাড়া দুপুর 1:40 আবারও শুনবেন লোকগীতি দোহারের শিল্পীদের পরিবেশনায়। সকাল 7:05 সুপ্রভাত, দেশবন্দনা সকাল 7:20, সকাল 7:40 ও দুপুর 1:15 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিশ্বরাজ ভট্টাচার্যের পরিবেশনায়। সকাল 8:40 আধুনিক গান শুনবেন রত্নদীপা নাথের পরিবেশনায়। এছাড়াও বেলা 12:30 শুনবেন আধুনিক গানের ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। হিন্দি ছবির গান সকাল 8:50, সকাল 10:30 এবং দুপুর বারোটায় ও রাত 7:15। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শুনবেন বুধাদিত্য মুখোপাধ্যায়ের সেতার বাদন। সকাল 9:30 খেয়াল শুনবেন

0: হেমন্ত সরকারের কণ্ঠে। এছাড়া লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের কণ্ঠে ঠুমরি শুনবেন রাত 8:15। বেলা 10টায় বাংলা ছবির গান, বেলা 11টায় গজল শুনবেন জগজিৎ সিংয়ের কণ্ঠে, বেলা 11:30 শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন অনন্যা গুপ্ত, দুপুর 2টায় ভজনের শিল্পী নীলাঞ্জনা চক্রবর্তী, দুপুর 2:30 নজরুলগীতির শিল্পী গৌতমী মালাকার, লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 শুনবেন শিরোলাল দাসের দোতারাবাদন, অনুষ্ঠানে রাত 8:30 শুনবেন দিলীপ কুমার সিনহার ম্যান্ডালিন বাদন, মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধে 6:15 অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি, চাষ আবাদের কথা সন্ধে 6:45, এতে গরুর কৃত্রিম প্রজনন নিয়ে বলবেন অখিল চন্দ্র চৌধুরী, ও এর অব্যবহিত পরে শুনবেন চাষের গান নাজিমুদ্দিন বরভুইয়া ও অন্যান্যদের পরিবেশনায়, রাত 8টায় কথিকার অনুষ্ঠান, এতে মুদ্রিত বই বনাম ইবুক নিয়ে বলবেন সৌমিত্র বৈশ্য, দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15, রাত 9:30 শুনবেন অনুষ্ঠান ডাক্তারের দরবারে, এতে থাকবেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর ভাস্কর কান্তিনাথ, অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। এবার হিন্দি কথিকার অনুষ্ঠানে শুনবেন সেবা পরম ধর্ম, সেখানে কথা বলবেন চিত্তরঞ্জন লাল।
1: শাস্ত্রোঁ কি এক প্রসিদ্ধ উক্তি হ্যায় সেবা পরমো ধর্ম, অর্থাৎ সেবা হি সবসে বড়া ধর্ম হ্যায়। মূলতঃ মনুষ্য কর্মবাদী হ্যায়, ওহ জানে অনজানে কুছ না কুছ কার্য করতা হি রহতা হ্যায়। ভালা ইসে কৌন ইনকার কর সকতা হ্যায় কি হম কর্ম নহিঁ করতে অথবা করনা নহিঁ চাহতে। গীতা কি উক্তি হ্যায়, না হি কশ্চিত ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মবৎ, কার্যতে হ্যায় বশম কর্ম সর্বঃ প্রকৃতি জয় গুণঃ, অর্থাৎ কোই ভি ব্যক্তি ক্ষণভর কে লিয়ে ভি কর্ম কিয়ে বিনা নহিঁ রহ সকতা। প্রকৃতি সে উৎপন্ন গুণো কে কারণ প্রত্যেক ব্যক্তি কো বিবশ হোকর কর্ম করনা হি পড়তা হ্যায়। মগর ইহ কার্য সকারাত্মক সৃজনাত্মক ওর সমাজ সম্মত হোনা চাহিয়ে, তভি উস কার্য কি সার্থকতা হ্যায়। ওর ইসলিয়ে ভাগবত গীতা মে নিষ্কাম কার্য কি বাত কহি কহি হ্যায়। ফল কি ইচ্ছা কিয়ে বিনা কার্য করনা হি নিষ্কাম কার্য হ্যায়, और यह अपने कार्यों में सेवा भाव अपनाने से ही प्राप्त होता है। वैसे कहा गया है कि उच्च विचार और विराट हृदय होने से ही सेवा सजती है। विश्व के किसी भी धार्मिक ग्रंथ एवं इसके विद्वानों के विचारों को देखने से मूल रूप से यही सेवा भाव ही दिखाई देते हैं। सत्य, अहिंसा, करुणा, क्षमा, दया, त्याग, सहनशीलता, निराशक्ति आदि व्यक्ति को इसी ओर ले जाते हैं। सभी धर्मों के महापुरुषों ने इस पर व्यावहारिक अमल किया तो वे समाज स्वीकृत, आदरणीय एवं वंदनीय बन गए। भारतीय संदर्भ में देखें तो मध्यकाल के सभी भक्त कवि यही भाव लेकर अपने पथ पर आगे बढ़ते रहे और उनका एक कारवां बनता गया। 19वीं सदी में सभी भारतीय समाज सुधारक इसी दिशा में आगे बढ़े और सती प्रथा, जाति प्रथा, बाल विवाह, विधवा विवाह, स्त्री शिक्षा से लेकर पराधीनता की बेड़ियों को तोड़ने तक का महत्वपूर्ण कार्य संपन्न किया। राजा राम मोहन राय, विवेकानंद आदि से शुरू होकर ये सभी सदकार्य

এতক্ষণ শুনলেন হিন্দি কথিকার অনুষ্ঠান সেবা পরম ধর্ম। কথা বললেন চিত্তরঞ্জন লাল, আকাশবাণী শিলচর। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন বটুক নন্দীর গিটার বাদন।

এতক্ষণ বটুক নন্দীর গিটার বাদনে চারটি রবীন্দ্রসঙ্গীত শুনলেন আকাশবাণী শিলচর। উপশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন ঠুমরি মধুবন্তী সরকারের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন ঠুমরি মধুবন্তী সরকারের কণ্ঠে আকাশবাণী শিলচর। পরবর্তী সংবাদ প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে।

আকাশবাণী শিলচর। শাস্ত্রীয়, এখন শুনবেন গজল, পরিবেশনায় শান্তি হীরানন্দ ও সুকুমার মিত্র। প্রথমে শিল্পী শান্তি হীরানন্দ।

গজলের অনুষ্ঠান শুনছেন শিল্পী শান্তি হীরানন্দ। এবার শুনবেন সুকুমার মিত্রের কণ্ঠে গজল।

এতক্ষণ শুনলেন গজল, শিল্পী শান্তি হীরানন্দ ও সুকুমার মিত্রের কণ্ঠে। আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, রাগ মারুবিহাগ, শিল্পী পূর্ণব্রত দাশগুপ্তের কণ্ঠে।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন খেয়াল, রাগ মারুবিহাগ। শিল্পী ছিলেন পূর্ণব্রত দাশগুপ্ত। আমাদের আকাশবাণী শিলচর, আমাদের দ্বিতীয় অধিবেশন এখানেই সমাপ্ত হয়।